0: হ্যালো, আকাশমণি সম্বলপুর।
1: নমস্কার।
0: নমস্কার আজ্ঞা, কোন পরিচয় দেমা? আমি তো জানলু না যে আজ্ঞা আপন জেন মানকুর নুয়া নুয়া বন্ধু মানে অচন, সেমানে কা বলবে, কইবে পাতর তো নীতি হেলা ন বলবে। নাই নাই আজ্ঞা, মু অধা কই দউছে, আপন পুরাটা নিজর গাঁ পরিচয় দেউন শুনে আজ্ঞা। আজ্ঞা যে আমার বুই মানে কেনতা অছন?
1: বুই মানে তো ভালো আছেন আজ্ঞা, দেশান বুই আসি যে কালি না।
0: বড়িয়া বড়িয়া, ভালো আছে?
1: হ্যাঁ ভালো আছে, সোনালি ভালো আছে।
0: কুন্তলিনী ম্যাডাম?
1: হ্যাঁ সরণ ম্যাডাম, কুন্তলিনী।
0: হ্যাঁ।

0: হ্যালো, আকাশবাণী
1: হ্যালো,
0: সম্বলপুর, হ্যালো, অনুরোধ কার্যক্রম,
1: হ্যাঁ
0: কে কৌতলে ভাই?
1: রাজেন্দ্র ভাই কোথায় পান্ডে কলেজ আসছে জেলা? হ্যাঁ
0: আচ্ছা রাজেন্দ্র ভাই, ভালো ছন? আপনার হসি
1: হ্যাঁ ভালো
0: ঘুরছে, বঢ়িয়া আছেন বলি।
1: হ্যাঁ সমস্যা ভালো আছে ম্যাডাম।
0: যা হোক, আপনার ভাল থিবারটা আমার লাগি বড়টে কথা। যে আমার কার্যক্রম মানে শুনুছেন কি নেই?
1: হ্যাঁ সব শুনেছি,
0: ভাল লাগুছে?
1: হ্যাঁ ভালো লাগছে সবটা।
0: যা বি হোক, আপন হেলো অনুরোধ কেবে নাই কেবে আপন গোটা লাগি যাইছে, শনিবার হোক, রবিবার হোক, বুধবার হোক, নাই কে? যা হোক, আপন আকাশবাণী কেন্দা ভাল পাউ থাউন যে আজি কেন্দা শুনমা। হ্যালো,
1: হ্যাঁ জেন্টস, হ্যাঁ জেন্টস, হ্যাঁ চলো আজকে।

এই শেষ কল সহ আজি শেষ হল হিন্দি কথাচিত্র গীতর লাইভ ফোন ইন কার্যক্রম হ্যালো অনুরোধ উপস্থাপনা দায়িত্বরে মু তেজশ্রী মিশ্র বৈষয়িক সহায়তা করে সত্যরঞ্জন পণ্ডা এবং তপন কুমার পট্টনায়ক পুনি থরে মনে পকাই দেউছি এই কার্যক্রমে আপনার আপনার মনপসন্দর হিন্দি কথাচিত্রর গীত শুণবা প্রত্যেক শনিবার এবং রবিবার সকাল নটার দশটা মধ্যে আমকেন্দ্রর ফোন নম্বর 0663-2411-240 এবং 0663-2411-231 রে ফোন করবে। আজ রহুছু তেজশ্রী মিশ্রঙ্কু এবং আকাশবাণীর সমস্ত শ্রোতা মানুষ আপনার অনুরোধ রক্ষি গীত বজাইছু সেই আপনার ফোন করে ধন্যবাদ উপস্থাপিকা বিদায় দিন নমস্কার।

এছেন সুরমা সিনেমা বজরঙ্গী নুই গীতটা গাইছেন হ্যুমান সাগর ও দীপ্তিরেখা গীতকে লিখিছেন সুব্রতা স্বাইঁ সঙ্গীতটি সাজাইছেন প্রেম আনন্দ।

শ্রোতা বন্ধু, ওড়িয়া সিনেমার গীত শুনেছেন। ইক্রমথি আজি শেষ গীতটা শুনমা। সিনেমা প্রেম রোগিনু গাইছেন উদিত নারায়ণ আউ তপু মিশ্র। গীতকে লিখিছেন অরুণ মন্ত্রী, সঙ্গীত দিয়েছেন প্রশান্ত পাঢ়ী।

শ্রোতামানে হিন্দি সিনেমা গীত কার্যক্রম থি গোটে সিনেমা ক্রম থি আজ শুনুছন কুই মিল গিয়া সিনেমার কেতরে গীত সঙ্গীত দিয়েছেন রাজেশ রোশন। কার্যক্রম শেষে আসুন শুনমা এই গীতটা গাইছেন শান, কবিতা কৃষ্ণমূর্তি আর বেবি স্নেহা, গীতিকার নাসির ফরাজ।

শ্রোতা বন্ধু, প্রকৃতির সুন্দর পরিবেশ মনকে সুন্দর ভাবনা দি ভরি দেশে। প্রকৃতি আও মনর ভাব দুহে চিন্তা গোটে সূতা থি বন্ধা। যেতবে মন খুশি থেসে সবুকিছি আহরি সুন্দর লাগছে। আসুন শুনমা আউ গোটে গীত। শিল্পী সুমন কল্যাণপুর, গীতিকার আনন্দ বক্সি, সঙ্গীত দিয়েছেন লক্ষ্মীকান্ত প্যারিলাল, সিনেমা সুহানা সফর।

শ্রোতাবন্ধু, বর্ষার প্রতিবন্ধা থেকেছি গোটে নূয়া কথা নিয়ে, সে কথা নিয়ে কেবে খুশির তো কেবে স্মৃতির, সেথি থিসি থন্ডা পবনর ছুঁয়া, আসুন সে সুন্দর থন্ডা পবনকে নিয়ে শুনমা এই গীতটা। সিনমা সচ্চিকা বুলবালা, শিল্পী কিশোর কুমার আও আশা ভোসলে, গীতিকার অমিত খান্না, সঙ্গীত দিয়েছেন বাপ্পি লেহরী।

0: শ্রোতা ভী নমস্কার আজর ঘর সংসারের কার্যক্রম আপনার সমস্ত স্বাগত করছি। প্রতবর্ষ জুন সাত তারিখ সমগ্র বিশ্বরে বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস পালন করা যায়। খাদ্য কেবল আমার ভোক মেটাইবাই নুহে বরং সুস্থ জীবন, উন্নত স্বাস্থ্য ও মানব বিকাশর মূল আধার অটে। কিন্তু যদি এই খাদ্য দূষিত, অস্বচ্ছ কিংবা অসুরক্ষিত হুয়ে তেবে এহা আম শরীর পাই বিপদর কারণ হইপারে। এই সচেতনতা সৃষ্টি করিবা হেউছি বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস পালনর মূল উদ্দেশ্য। আজর দ্রুতগতির জীবনরে আমি বহু সময়রে বাহার খাদ্য উপরে নির্ভরশীল হয়ে পড়ুছু। খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও বিতরণরে সামান্য অবহেলা খাদ্যকু অসুরক্ষিত করিপারে। ফলস্বরূপ ডায়রিয়া, টাইফয়েড, ফুড পয়জনিং ভলি অনেক রোগ দেখা দেইথায়। বিশেষ করে শিশু, বয়স্ক ও রোগ প্রতিরোধক শক্তি কম থিবা ব্যক্তি মানে এহাদ্বারা অধিক প্রভাবিত হুয়ন্তি। খাদ্য সুরক্ষা কেবল সরকার কিংবা খাদ্য উৎপাদকঙ্ক দায়িত্ব নুহে, এহা চাষী, ব্যবসায়ী, বিক্রেতা এবং উপভোক্তা সমস্তঙ্কর মিলিত দায়িত্ব। আমি যদি খাদ্য কিনিবা, এহার গুণবত্তা, উৎপাদন তারিখ ও মেয়াদ অবধি আজি যাঞ্চ করিবা, স্বচ্ছ পরিবেশরে খাদ্য প্রস্তুত করিবা এবং সঠিক ভাবরে সংরক্ষণ করিবা, তেবে অনেক রোগরু রক্ষা পাইবা। আসন্তু আমি কিছু সরল অভ্যাস গ্রহণ করিবা। খাদ্য প্রস্তুতি ও পূর্বরু হাত ধুইবা, ফল এবং পনিপরিবাকু ভালোভাবে সফা করিবা, রন্ধা খাদ্যকু ঢাঙ্কি রাখিবা এবং বাসি কিংবা দূষিত খাদ্য খাইবারু বিরত রহিবা। এই ছোট ছোট পদক্ষেপ আম স্বাস্থ্য সুরক্ষারে বড় ভূমিকা নেইপারে। বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস আমাকে স্মরণ করায় যে নিরাপদ খাদ্য হেউছি উত্তম স্বাস্থ্যর ভিত্তি। সমস্তে যদি খাদ্য সুরক্ষা প্রতি সচেতন হওয়া, তেবে আমি এক সুস্থ, সশক্ত ও সমৃদ্ধ সমাজ গড়িপারিবা। আসন্তু এই বিশ্ব খাদ্য সুরক্ষা দিবসরে আমি শপথ নেবা নিজে সুরক্ষিত খাদ্য গ্রহণ করিবা এবং অন্যমানঙ্কু মধ্য এ বিষয়ে সচেতন করিবা। কার্যক্রমরে এথর আসন্তু শুনিবা মহিলা উদ্যোগী ভাগ্যসেনী পাত্রঙ্ক সহ এক সাক্ষাৎকার। তাঙ্কু সাক্ষাৎ করিছন্তি সঙ্গীতা সাহু।
1: নমস্কার শ্রোতা ভৌণী, আজির প্রগতি কার্যক্রমকু আপনমানকু স্বাগত। শ্রোতা ভৌণী, প্রতি সপ্তাহরে আমি এই কার্যক্রমরে এমিতি মহিলাঙ্কু ভেটি থাও যে মা, স্ত্রী, কন্যা, ভগ্নী হওয়া সহিত জনে শিক্ষয়িত্রী, ডাক্তর, সমাজসেবী, ব্যবসায়ী এমিতি অনেক রূপরে নিজকু সমাজরে প্রতিষ্ঠিত করি পরিবার, সমাজ ও দেশর অর্থনীতিকু সুদৃঢ় করি গড়ি তোলিবারে নিজর নিরন্তর অবদান দেই চালিছন্তি, প্রগতি পথরে অগ্রসর হই চালিছন্তি। নমস্কার শ্রোতা ভৌণী, আজির প্রগতি কার্যক্রমকু আপনমানকু স্বাগত। শ্রোতা ভৌণী, প্রতি সপ্তাহরে আমি এই কার্যক্রমরে এমিতি মহিলাঙ্কু ভেটি থাও যে মা, স্ত্রী, কন্যা, ভগ্নী হওয়া সহিত জনে শিক্ষয়িত্রী, ডাক্তর, সমাজসেবী, ব্যবসায়ী এমিতি অনেক রূপরে নিজকু সমাজরে প্রতিষ্ঠিত করি পরিবার, সমাজ ও দেশর অর্থনীতিকু সুদৃঢ় করে গড়ি তোলিবারে নিজর নিরন্তর অবদান দেই চালিছন্তি, প্রগতি পথরে অগ্রসর হয়ে চালিছন্তি। আজি মধ্যে আম কার্যক্রমরে এমিতি জনে মহিলা উপস্থিত অছন্তি যে পুরুষ প্রধান ক্ষেত্রে সফল ব্যবসায়ী ভাবরে নিজকু প্রতিষ্ঠিত করিপারিছন্তি। সে জনে চাউল কলর মালিক, সে হেউছন্তি ভাগ্যসিনী পাত্র। আসন্তু তাঙ্কু ভেটিবা এবং তাঙ্ক বিষয়রে জানিবা। নমস্কার ম্যাডাম, প্রগতি কার্যক্রমকু আপনকু স্বাগত। আমি তো আপনক পরিচয় দেইছু, তথাপি আমি চাহিবু শ্রোতা মানুষ আপন নিজ বিষয়ে কিছু কইবে।
2: নমস্কার, মু ভাগ্যসেনী পাত্র, বরগড়ে মোর রাইস মিল অছি, পার্বতী দেবী রাইস মিল প্রতিষ্ঠাতা। ମୋତେ ଆଜି ଆପଣ ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଡାକିଥିବାରୁ ଆପଣଙ୍କୁ ବହୁତ ଧନ୍ୟବାଦ। ସମ୍ବଲପୁର ମୋର ଜନ୍ମଭୂମି, ଏଇଠି ସମ୍ବଲପୁର ମହିଳା ମହାବିଦ୍ୟାଳୟର ମୁଁ ଛାତ୍ରୀ। ମୁଁ 1988 ବାହା ହୋଇଥିଲି ବରଗଡ଼ରେ। ମୋର ସ୍ୱାମୀ ଜଣେ ଡାକ୍ତର, ଡାକ୍ତର ପ୍ରଫୁଲ୍ଲ କୁମାର ପାତ୍ର, ସେ ଶିଶୁ ବିଶେଷଜ୍ଞ। ଯେତେବେଳେ ମୁଁ କଲେଜରେ ପଢ଼ୁଥିଲି ସେହି ସମୟରୁ ମୋତେ କିଛି କରିବାର ପ୍ରବଳ ଇଚ୍ଛା ଥିଲା, କିନ୍ତୁ ମୁଁ ଗ୍ରାଜୁଏସନ୍ ପରେ ମୁଁ ମୋ ହଜବେଣ୍ଡଙ୍କ ସହିତ ଯେତେବେଳେ ବାହାର ଦୂର ଜାଗାରେ ମୁଁ ଗାଁମାନଙ୍କରେ ତାଙ୍କର ପୋଷ୍ଟିଂ ଥିଲା, ସେତେବେଳେ ସେଥିରେ କିଛି ବିଶେଷ ସୁଯୋଗ ନଥିଲା, କିନ୍ତୁ ମୋ ମନ ଭିତରେ ବହୁତ ଥିଲା ଯେ ମୁଁ କିଛି ନା କିଛି କରିବି। ସେଇଟା ମୁଁ ସେତେବେଳେ ଭାବିନଥିଲି ଯେ ମୁଁ ଚାକିରି କରିବି କି ମୁଁ ବିଜନେସ୍ କରିବି, କାହିଁକି ନା ମୋତେ ସେତେବେଳେ ବୟସ ବି ବହୁତ କମ୍ ଥିଲା, ମୋର ଅନୁଭବ ବି ବହୁତ କମ୍ ଥିଲା। କିନ୍ତୁ ଧୀରେ ଧୀରେ 2-3 ବର୍ଷ ପରେ ମୋର ଗୋଟେ ପୁଅ ଜନ୍ମ ହୋଇଥିଲା। ତାପରେ ମୋର ହଜବେଣ୍ଡଙ୍କର ମୋ ସବୁ କାମରେ ମୋର ପ୍ରତି ବହୁତ ବେଶୀ ସହଯୋଗ ଥିଲା। ସେ ସବୁବେଳେ କହୁଥିଲେ ଚାକିରି କରିବା ତ ତୋ ପାଇଁ ସମ୍ଭବ ନୁହେଁ, କାହିଁକି ଆମେ ବହୁତ ଇଏ ଜାଗାରେ ରହୁଛୁ, ଚାକିରି କଲେ ବିଭିନ୍ନ ଜାଗାରେ ପୋଷ୍ଟିଂ ହେବ, ତୁ ଯାହା ବି କରିବୁ ତୋ ନିଜ ଇଚ୍ଛାରେ କରିବୁ, ତୁ ଚିନ୍ତା କର, ତୁ ଯଦି କିଛି କରିବୁ ତାହେଲେ ମୁଁ ତୋତେ ସପୋର୍ଟ କରିବି। ତେଣୁକରି ତାଙ୍କର ସହଯୋଗ ଲାଗି ମୁଁ ଭାବୁଛି, ସେଥିପାଇଁ ସେ ମୁଁ ବହୁତ ଗର୍ବିତ। ତାଙ୍କ ସହଯୋଗ ଲାଗି ମୁଁ 1993 ଗୋଟେ ଗାର୍ମେଣ୍ଟ ସବୁ ଆରମ୍ଭ କରିଥିଲି। ସେଥିରେ ଫାର୍ଷ୍ଟ ସେ ଜିନିଷ କଲାବେଳେ ମୋତେ ବହୁତ ବେଶୀ ତ ସମସ୍ୟା ନାହିଁ, କିନ୍ତୁ ମୋ କାମକୁ ମୋତେ ଭଲ ଲାଗେ। କାମକୁ ଯଦି ଆପଣ ସମସ୍ୟା ବୋଲି ଭାବିବେ ତାହେଲେ ଆଗକୁ ଯାଇପାରିବେନି। କାମ ତ ନିଶ୍ଚୟ ଚ୍ୟାଲେଞ୍ଜ ଆସିବ, କାମ ଯେତେବେଳେ କରିବେ ଆପଣଙ୍କୁ ସବୁ ପ୍ରକାରକୁ, ସବୁ ଘର ବାହାର ସବୁକୁ ମ୍ୟାନେଜ୍ କରିବାକୁ ପଡ଼ିବ, କିନ୍ତୁ ଆପଣମାନେ ଆଗରୁ ଭାବିବେନି ଯେ ମୁଁ ଗୋଟେ ମହିଳା, ମୋର ତ ଘର କାମ ଅଛି। ସେଇଟା ଏକଦମ୍ ନ୍ୟାଚୁରାଲ, ଆପଣ କରିବେ କରିବେ ହିଁ କରିବେ। ତାପରେ ଯଦି ଆପଣ ଟାଇମ୍ ବାହାର କରିପାରିବେ ଆଉ କାମକୁ ଯଦି ଭାବିଦେବେ ବହୁତ ବଡ଼ ବୋଲେ ସେଇଟା ଆପଣଙ୍କ ଉପରେ ହାବି ହେଇଯିବ, ଆପଣଙ୍କୁ ଲାଗିବ ମୁଁ ବହୁତ କରୁଛି। କିନ୍ତୁ ସେଇ ସବୁ ଜିନିଷ ଟାଇମ୍ କେବେ ବି ଆପଣଙ୍କର ସମସ୍ତଙ୍କ ପାଇଁ 24 ଘଣ୍ଟା, କିନ୍ତୁ ସେଇ 24 ଘଣ୍ଟା ଭିତରେ ଆପଣ ଯଦି ଆପଣଙ୍କୁ ନିଜେ ଯଦି କାମ ପାଇଁ ପ୍ରସ୍ତୁତ ଥିବେ ତାହେଲେ କେବେ ବି ଅସୁବିଧା ହେବନି, ଆପଣଙ୍କୁ ଯାହା କିଛି ଚାହିଁବେ ତାହା କରିପାରିବେ।
1: ଆପଣଙ୍କର ଏଇ ଉଦ୍ୟୋଗୀ ହେବା ଯାତ୍ରା ବିଷୟରେ କିଛି କୁହନ୍ତୁ।
2: ରାଇସ୍ ମିଲ୍ ଗୋଟେ, ଯେତେବେଳେ ମୋ ଶାଶୁଘର ବରଗଡ଼ ଆଉ ମୋ ହଜବେଣ୍ଡଙ୍କର କର୍ମଭୂମି ବି ବରଗଡ଼, ତ ସେଇଠି ଆମ ଓଡ଼ିଶାର ସବୁଠାରୁ ବେଶୀ ରାଇସ୍ ମିଲ୍ ବରଗଡ଼ରେ ଅଛି। ତ ପୁରୁଷ ପ୍ରଧାନ ରାଇସ୍ ମିଲ୍ ଲୋକ କହନ୍ତି, ଠିକ୍ ଅଛି, କିନ୍ତୁ ଆପଣଙ୍କ ଯେତେବେଳେ କିଛି କରିବା ପାଇଁ ଆପଣ ଭାବୁଛନ୍ତି ତାହେଲେ ସେମାନେ ପୁରୁଷମାନେ ବି ପରିଶ୍ରମ କରିବେ, ଆପଣ ବି ପରିଶ୍ରମ କରିବେ, ତାହେଲେ ପୁରୁଷ ପ୍ରଧାନ କ'ଣ? ଆପଣ ଯଦି ଚାହିଁବେ ତାହେଲେ ସବୁକିଛି କରିପାରିବେ। ମୁଁ କେବେ ଭାବିନି ଯେ ଯୋଉ କିଛି ବି କାମ ଗୋଟେ ମହିଳା କରିପାରିବେ ନାହିଁ ବୋଲି, ମାନେ ସେମିତି ନାହିଁ। ଆପଣ ଯଦି ନିଜର ଭିତରେ ନିଜର ଯଦି ବିଶ୍ୱାସ ଅଛି ନିଜ ଉପରେ, ମୁଖ୍ୟ ହେଉଛି ଗୋଟେ ଖାଲି ମହିଳା ନୁହନ୍ତି, ଗୋଟେ ଯଦି ମେଲ୍ କି ଗୋଟେ ପୁରୁଷ ବି ଯଦି ତା ଭିତରେ ବିଶ୍ୱାସ ନାହିଁ ତାହେଲେ ସେ ବି କିଛି କରିପାରିବନି। ଆପଣଙ୍କ ନିଜର ବିଶ୍ୱାସ ଆପଣଙ୍କୁ ଆଗକୁ ନେବ। ଆଉ ମୁଁ କେବେ ଭାବିନି ଏଇଟା ପୁରୁଷ ପ୍ରଧାନ ଯେ ମହିଳା କରିପାରିବେନି ବୋଲି, ମୋ ପରିଶ୍ରମ ଉପରେ ମୋର ବିଶ୍ୱାସ ଥିଲା, ସେଥିପାଇଁ ମୁଁ ଷ୍ଟାର୍ଟ କଲି। ଆଉ ବହୁତ ବେଶୀ ପ୍ରୋବ୍ଲେମ ହେବ ଏମିତି କିଛି ନୁହେଁ, ଯଦି କାମଟା ବଡ଼ ତାହେଲେ ଚ୍ୟାଲେଞ୍ଜ ବି ବଡ଼। ଆଉ ଏଇଟା ଗୋଟେ ଟିମ୍ ୱାର୍କ, ଏମିତି ନୁହେଁ ଯେ ରାଇସ୍ ମିଲ୍ଟା ଆପଣଙ୍କୁ ଦୂରୁ ଦେଖିଲେ ଲାଗିବ ରାଇସ୍ ମିଲ୍, କିନ୍ତୁ ଭିତରକୁ ଗଲେ ଏଇଟା ଗୋଟେ ବହୁତ ବଡ଼ ଫିଲ୍ଡ। ଏଥିରେ ପ୍ରାୟ ଆପଣଙ୍କୁ ଡେଲି ୱେଜେସ୍ ଥାନ୍ତି, 20-25 ଖଣ୍ଡେ ଡେଲି ୱେଜେସ୍ ଥାନ୍ତି। ତାପରେ ଆପଣ ପରମାନେଣ୍ଟ ୱାର୍କର୍ସ ଥାନ୍ତି, ଆଉ ଏମିତି 50 ଜଣ ଆପଣଙ୍କୁ ନେଇକି କାମ କରିବାକୁ ପଡ଼ିବ। ସେଥିପାଇଁ ସମସ୍ତଙ୍କର ସହଯୋଗ, ଆପଣଙ୍କର ପ୍ରେରଣା, ଆପଣ ଯେମିତି ଭାବରେ ସେମାନଙ୍କୁ ଚଳେଇବେ, ତାଙ୍କ ସୁଖ ଦୁଃଖ ଯଦି ଆପଣ ବୁଝିବେ ତାହେଲେ ଆପଣଙ୍କର କାମ ସେମାନେ ନିଶ୍ଚୟ କରିକି ଦେବେ, ସେଇଟା ମୋର ବିଶ୍ୱାସ ଥିଲା ଆଉ ଭଗବାନଙ୍କର ଆଶୀର୍ବାଦ ଥିଲା। ମୁଁ ଏକା ନୁହେଁ, ମୋ ପୁଅ ମୋର ପାର୍ଟନର, ଆଉ ମୋ ପୁଅକୁ ସେତେବେଳେ 2017 ତାର ଏଜୁକେସନ କମ୍ପ୍ଲିଟ୍ ହେଲା, ସେ XIMB MBA କରିକି ଆସିଲା, ସେ ଗ୍ଲୋବାଲ MBA କରିଥିଲା, ବାହାରେ USA ପଢ଼ିଥିଲା, ସେଇଠୁ ଆସିଲା। ତାପରେ ମୋର ଗୋଟେ ଇଚ୍ଛା ଥିଲା ଯେ ବାହାରକୁ ଚାକିରି କରିଯିବା, ସେ ରେଡ଼ି ହେଲା ସବୁ ଚାକିରି କରିଯିବା ପାଇଁ, କିନ୍ତୁ ମୋର ଇଚ୍ଛା ଥିଲା ଯେ ମୋ ପୁଅ ମୋ ପାଖରେ ରୁହନ୍ତା। ଏଇଠି ଯଦି ଏତେ ଗୁଡ଼ାଏ ରାଇସ୍ ମିଲ୍ ଅଛି, ଏତେ ଅପରଚ୍ୟୁନିଟି ଅଛି, ତାହେଲେ ଆମେ କାହିଁ କରିବାନି? ଆଉ ଏଇଟା ଭିତରେ ମୁଁ ପ୍ରାୟ 6 ମାସ ଖଣ୍ଡେ ଆଗରୁ, ତା ଏଜୁକେସନ କମ୍ପ୍ଲିଟ୍ ହେବା ଆଗରୁ ମୁଁ ଭାବୁଥିଲି ଯେ କିଛି ଗୋଟେ ଏଇଠି କଲେ ହୁଅନ୍ତା। ସେ ସମୟରେ ମୋର ଆଇଡିଆ ଥିଲା, କିଛି ଲୋକ ଥିଲେ, କିଛି ମୋର ରିଲେଟିଭ୍ସ, କିଛି ମୋର ଏମିତି ଫ୍ରେଣ୍ଡସ୍ ଏମିତି ଥିଲେ ଯେଉଁମାନଙ୍କର କି ରାଇସ୍ ମିଲ୍ ଥିଲା, ସେମାନଙ୍କ ଠାରୁ ମୁଁ ଡିଟେଲ୍ସ ସବୁ ବୁଝିଥିଲି। ଆଉ ମୁଁ ମେଣ୍ଟାଲି ତାକୁ କହିଥିଲି ଯେ ବେଟର ହେବ ତୁ ଯଦି ଚାକିରି କରିବା ଅପେକ୍ଷା ଏଠି କିଛି ଷ୍ଟାର୍ଟ କରିବୁ, ତାହେଲେ ମୁଁ ତତେ ହେଲ୍ପ କରିବି। ଆଉ ଆମେ 2 ଜଣ ମିଶିକି, ମୋ ହଜବେଣ୍ଡର ବି ତ ମୁଁ ଆପଣଙ୍କୁ କହିଛି, ମୋ ହଜବେଣ୍ଡର ସବୁଦିନ ସପୋର୍ଟ ଥାଏ। ସେ ଆମେ ମିଶିକି ଷ୍ଟାର୍ଟ କରିବା ପାଇଁ 2017 ତାର ଏଜୁକେସନ ସରିଲା, ମେରେ ମାନେ କାମ ଆରମ୍ଭ କରିଥିଲି।
1: ଏଇ ଯୋଉ ଚାଉଳ କଳ ଆରମ୍ଭ କଲେ ତା ପଛର ଆପଣଙ୍କର ଯୋଉ ମାନସିକତା ସେ ବିଷୟରେ ତ କହିଲେ, କିପରି ଆରମ୍ଭ କଲେ ତାହା ମଧ୍ୟ କହିଲେ। ଯେତେବେଳେ ପ୍ରଥମ କରି ଆରମ୍ଭ, ସେତେବେଳେ ଆପଣଙ୍କର ଅନୁଭୂତି କ'ଣ ଥିଲା?
2: ପ୍ରଥମ କରି ଯେତେବେଳେ କନଷ୍ଟ୍ରକ୍ସନ୍ ଚାଲୁଥିଲା ସେତେବେଳେ ଗୋଟେ ଟାଇମ୍ ପିରିୟଡ଼ ଆମ ପାଖରେ ଥିଲା। ଆପଣଙ୍କର ରାଇସ୍ ମିଲ୍ଟା ଦୁଇଟା ସିଜନ୍ ଥାଏ, ଗୋଟେ ଆପଣଙ୍କର ମେ'ରେ ଷ୍ଟାର୍ଟ ହୁଏ, ଯେଉଁଟା ଆମର ଆମେ କହୁଛୁ ରବି ସିଜନ୍ ବୋଲି, ଆଉ ଯେଉଁଟା ଖରିଫ ହୁଏ ସେଇଟା ଡିସେମ୍ବରରେ ଷ୍ଟାର୍ଟ ହୁଏ। ତ ଯେତେବେଳେ ଆମ ରାଇସ୍ ମିଲ୍ରେ କନଷ୍ଟ୍ରକ୍ସନ୍ ଷ୍ଟାର୍ଟ ହେଲା ଆମ ପାଇଁ ଗୋଟେ ଚ୍ୟାଲେଞ୍ଜ ଥିଲା, କାହିଁକି 2018 ରବିଟା ଆମେ କେମିତି ଧରିବୁ। ଆମେ ବ୍ୟାଙ୍କର 4 କୋଟିର ଲୋନ୍ ଥିଲା, ଆମେ ଆଣିକି ରାଇସ୍ ମିଲ୍ କନଷ୍ଟ୍ରକ୍ସନ୍ କରିଥିଲୁ। ତ ଗୋଟେ ପ୍ରେସର ଥିଲା ଯେ ଯଦି ଆମେ ଏଇ ସିଜନ୍ ଏଇ ଟାଇମ୍ ପିରିୟଡ଼ ଭିତରେ କମ୍ପ୍ଲିଟ୍ କରିପାରିବାନି ତାହେଲେ ଆମେ ଏଣ୍ଟର କରିପାରିବାନି, ଆମ ପ୍ରତି ସେଇଟା ଗୋଟେ ଲିମିଟ୍ ଟାଇମ୍ ପିରିୟଡ଼ ଭିତରେ ସାରିବାର ଥିଲା। ସେଥିପାଇଁ ଆମେ ସମସ୍ତେ ଦିନ ରାତି ସେଇଠି ଲାଗିକି ବିଭିନ୍ନ ଆପଣଙ୍କ ରାଇସ୍ ମିଲ୍ରେ ବହୁତ ଡିପାର୍ଟମେଣ୍ଟ, ପ୍ରାୟ 19-20 ଡିପାର୍ଟମେଣ୍ଟ ଥାନ୍ତି, ସବୁ ଡିପାର୍ଟମେଣ୍ଟର କାମ କରିବାକୁ ପଡ଼େ, ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟର ଇଲେକ୍ଟ୍ରି, ସେଇଟା ଗୋଟେ ଲମ୍ବା ପ୍ରୋସେସ୍। ତାପରେ କନଷ୍ଟ୍ରକ୍ସନ୍ ଟାଇମ୍ଟା ଗୋଟେ ବହୁତ ବଡ଼, ଆପଣଙ୍କର 10-15 କୋଟି ଟଙ୍କା ଖର୍ଚ୍ଚ ହୁଏ ସେଥିରେ। ତ ଏଇସବୁ କାମ ଯେତେବେଳେ ହୁଏ ସେତେବେଳେ ତ ପ୍ରେସର ଥାଏ, ଆଉ ଭଗବାନଙ୍କ ଦୟାରୁ ଠିକ୍ ଟାଇମ୍ରେ ଆମର ହେଇଗଲା, ଆଉ ଆମେ 2018 June 17 ରାଇସ୍ ମିଲ୍ ଓପନିଂ କରୁ।
1: ଖୁବ୍ ଖୁସିର କଥା। ଏଠି ଆଉ ଗୋଟିଏ ମନକୁ ପ୍ରଶ୍ନ ଆସୁଛି ଯେ ଆପଣ ବ୍ୟାଙ୍କରୁ ଲୋନ୍ ନେଲେ, ତାହା ଯେତେ ପରିମାଣ ଥିଲା, କ'ଣ ଏହି କାର୍ଯ୍ୟ ଆରମ୍ଭ କରିବା ପାଇଁ ମାନେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଆପଣଙ୍କର ଯେତେ ଦରକାର ଥିଲା ତାହା ଆପଣ ଯେଉଁ କହିଲେ ଯେ ବ୍ୟାଙ୍କରୁ ଲୋନ୍ ନେଇ ଯେତେ ପରିମାଣର ଅର୍ଥ ଆପଣ ଲୋନ୍ ନେଲେ ବା ଧାର କଲେ, ସେତିକିରେ କ'ଣ ରାଇସ୍ ମିଲ୍ ଆରମ୍ଭ ହେଇଗଲା ନା ନିଜସ୍ୱ ପୁଞ୍ଜି ବି?
2: ଆପଣଙ୍କୁ ଗୋଟେ ଫିକ୍ସଡ୍ ଆମାଉଣ୍ଟ, ଆପଣ 100% ଯୋଉଟା ଖର୍ଚ୍ଚ ସେଥିରୁ ଆପଣଙ୍କୁ ଗୋଟେ ଆମାଉଣ୍ଟ ଆପଣ ନିଜେ ଖର୍ଚ୍ଚ କରିବେ, ତାପରେ ଆପଣଙ୍କୁ ବ୍ୟାଙ୍କ ଲୋନ୍ ଦେବ। ଦେଟ୍ ଇଜ୍ ଦି ପ୍ରୋସେସ୍।
1: ଏଇଟା ଆରମ୍ଭ ହେଇସାରିଲା। ଆପଣଙ୍କୁ ଏଠି ଆମର ଶ୍ରୋତା ଭଉଣୀମାନେ ନିଶ୍ଚିତ ଜାଣିବାକୁ ଚାହିଁବେ ଯେ ରାଇସ୍ ମିଲ୍ରେ କାର୍ଯ୍ୟ କ'ଣ ହୁଏ।
2: ରାଇସ୍ ମିଲ୍ରେ ଆପଣଙ୍କର ଯେଉଁ ଧାନଟା ଆମ ଚାଷୀ ଏଠି ଅମଳ କରୁଛନ୍ତି ସେଇ ଧାନଟା ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ପରଚେଜ୍ କରେ। ଆମେ ହେଉଛୁ ଆପଣଙ୍କର ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ସହିତ ଆମର ଟାଇ ଅଫ୍ ଅଛି। ଆମେ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ପରଚେଜ୍ କଲା ପରେ ସେଇଟା ଆମ ମିଲ୍କୁ ଟେକ୍ କରାହୁଏ, ଆଉ ଆମ ମିଲ୍କୁ ଧାନଟା ଆସେ। ଯେତେ ଧାନ ଆମେ ପରଚେଜ୍ କରୁ ତାର 68% ଚାଉଳ ଆମେ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟକୁ ଫେରେଇବୁ, ସେଇଟା ଆମ ବଣ୍ଡରେ ଥାଏ। 68% ଚାଉଳ ଆମେ ଫେରେଇବୁ, ତ ସେଇ ପ୍ରୋସେସ୍ଟା କରିକି ଆମେ ଚାଉଳ ଫେରେଇବୁ, ଏଇଟା ଆମ କାମ। ଆମ ସେଇ ଧାନଟା ଆସିଲା ପରେ ଆମ ମିଲ୍ରେ ସେଇଟା ପ୍ରୋସେସ୍ ହୁଏ, ମେସିନ୍ ତା ପାଇଁ ଯାହା ଯାହା ଇନଫ୍ରାଷ୍ଟ୍ରକ୍ଚର ଦରକାର ତାକୁ ସବୁବେଳେ ଅପଡେଟ୍ ରଖିବାକୁ ପଡ଼େ, ଆଉ ସେ ଚାଉଳଟା ଆମେ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟକୁ ଡ୍ୟୁ ଡେଟ୍ରେ ଫେରେଇ ଦେଉ।
1: ଏଠି ଆପଣ କହିଲେ ଯେ ସ୍ଥାନୀୟ ଚାଷୀମାନଙ୍କର ଚାଉଳ
2: ସରକାର କିଣନ୍ତି,
1: ତ ଆପଣ ସେ ସ୍ଥାନୀୟ ଚାଷୀମାନଙ୍କ ସହିତ କିପରି କାର୍ଯ୍ୟ କରନ୍ତି? କାରଣ ସରକାର ତାଙ୍କର ଚାଉଳକୁ କିଣୁଛନ୍ତି, ସେମାନେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଧାନ କଳରେ ଆଣିକି
2: ସରକାର ନିଜେ କିଣନ୍ତି, ମଣ୍ଡିରୁ ସରକାର ନିଜେ କିଣନ୍ତି, ମଣ୍ଡିରୁ ଆମେ ଆଣୁ। ରାଇସ୍ ମିଲ୍ର ଧାନ କିଣେନି, ସରକାର କିଣନ୍ତି। ସରକାରଙ୍କର ଡିପାର୍ଟମେଣ୍ଟ ଅଛି, ସେମାନେ ସରକାର ଧାନ କିଣିକି ମଣ୍ଡିରେ ରଖନ୍ତି, କ୍ୱାଲିଟି ଚେକ୍ କରିକି ସେମାନେ ମଣ୍ଡିରେ ରଖନ୍ତି, ଆଉ ଯେଉଁ ମିଲ୍ ସେଇ ମଣ୍ଡିରେ ଟେକ୍ ହେଇଥିବ ସେଇ ମିଲ୍ ଯାଇକି ସରକାରଙ୍କର କିଣିଥିବା ଧାନକୁ ଆମେ ଆଣୁ।
1: ଚାଉଳର ମାନ ଏବଂ ପ୍ରୋସେସିଂକୁ ଠିକ୍ ରଖିବା ପାଇଁ ଆପଣ କ'ଣ ସବୁ ସତର୍କତା ଅବଲମ୍ବନ କରନ୍ତି?
2: ଚାଉଳର ମାନ ଆଉ ତାକୁ ଠିକ୍ ରଖିବା ପାଇଁ ପ୍ରଥମେ ଯେଉଁ ଧାନଟା ଆମର ଆସେ ତାକୁ ଆମେ ଯେମିତି ଗୋଡାଉନରେ ଭଲସେ ରହିପାରିବ ସେଥି ପ୍ରତି ଆମକୁ ଧ୍ୟାନ ଦେବାକୁ ପଡ଼େ।
1: ମାନେ ସଂରକ୍ଷଣ,
2: ସଂରକ୍ଷଣଟା ଧାନଟା ପେଡ଼ିଟା ଯେଉଁ ଆସେ ତାକୁ ସଂରକ୍ଷଣର ପ୍ରୋସେସ୍ଟା ସଂରକ୍ଷଣ ସମୟରେ ତାକୁ ଆମକୁ ବହୁତ ଧ୍ୟାନ ଦେବାକୁ ପଡ଼େ। ଆଉ ଟାଇମଲି ଯଦି ଆପଣଙ୍କୁ ମାନେ ଚାଉଳ ଦେଇପାରିବୁ, ଯେତେ ଜଲ୍ଦି ଦେଇପାରିବୁ, ଧାନଟା ଗୋଟେ ଏଇଟା ଗୋଟେ ସବୁ ଜିନିଷର ଗୋଟେ ଲାଇଫ ଥାଏ, ଏହାର ବି ଗୋଟେ ଫିକ୍ସଡ୍ ପିରିୟଡ଼ ପରେ ଧାନଟା ଧୀରେ ଧୀରେ ଖରାପ ହେଇବସେ, ଫୁଡ୍ ପ୍ରଡକ୍ଟ ଧୀରେ ଧୀରେ ଖରାପ ହେଇବସେ, ତାର କଲର୍ଟା ଧୀରେ ଧୀରେ ଚେଞ୍ଜ ହେଇବ। ସେଥିପାଇଁ ତାକୁ ଆମେ ତ ଭଲ ଗୋଡାଉନରେ ଯେମିତି ପାଣି କି କିଛି ମାନେ ପଡ଼ିବନି ସେଥିରେ, ତା ପ୍ରତି ଆମକୁ ବିଶେଷ ଧ୍ୟାନ ଦେବାକୁ ପଡ଼େ। ଆଉ ସେହି ଭାବରେ ଆମେ ତାକୁ ଷ୍ଟୋର କରୁ, ତାପରେ ଧୀରେ ଧୀରେ ପ୍ରୋସେସ୍ କରିକି ଚାଉଳ ଯେତେ ସମୟରେ ଆମର ପ୍ରୋସେସ୍ ହୁଏ ସେଇ ସମୟରେ ବି ବହୁତ ବେଶୀ ତାକୁ ଧ୍ୟାନ ରଖିବାକୁ ପଡ଼େ। ଯଦି କେଉଁଠି କିଛି ମିଷ୍ଟେକ୍ ହେଇଗଲା ତାହେଲେ ସେ ଧାନଟା FCI କ୍ୱାଲିଟି ରହେନି, ସେଇଟା ବୋଲେ ଆମକୁ ମାନେ ଲସ୍ ରହିବାକୁ ପଡ଼େ। ସେଥିପାଇଁ ଆମକୁ କ୍ୱାଲିଟି ମେଣ୍ଟେନ୍ କରିବାକୁ ବହୁତ ଜରୁରୀ। ଆପଣ ଯେତେବେଳେ ପ୍ରଥମେ ଧାନଟା କାଟିବେ ତାପରେ ଯେଉଁ ପ୍ରୋସେସ୍ରେ ଚାଉଳ ହୁଏ ସେଇ ସମୟରେ ବିଭିନ୍ନ ଫେଜ୍ ଦେଇକି, ଗୋଟେ ଯଦି ଧାନ ଆପଣଙ୍କର 1000 ବସ୍ତା କି 1200 ବସ୍ତା କଟିଲା, ତାକୁ ଚାଉଳ ହେବା ପାଇଁ 48 ঘন্টা খন্ডে টাইম লাগে তার বিভিন্ন প্রসেস যে থাকে সেই প্রসেসটি যে আমার মানে কর্মচারী মানে অনেক সেই মানে তাকে সেই প্রসেস করে কি রেডি করে কি মিলিং করতে সে মানে সমস্ত ট্রেন্ড কর্মচারী হয়ে থাকে
3: হ্যাঁ
2: সে মানে ট্রেন্ড আর সেই মানে সব আমার পাখ আখে আমি যে এরিয়ার বরগড়ে চাষি সেই মতো বহু খুশি লাগে যে আমি মানে আমার বরগড়ে বহু বেশি রাইস মিল অথিপাই আমার চাষী মানুষ চাষী মানুষ সুবিধা হুয়ে আমি নিযুক্তি বি ক্রিয়েট করে পুছু আমি আমার মিলে 50-60টা ফ্যামিলি রোচান সে পরিবার তাঁর রহবা খাইবা তাঁর সবু সে রোজগার দেই পারিছু সেই বহু খুশি গর্বিত
3: আপন নিজে নিজ পাই উদ্যোগ সৃষ্টি কলে তাপরে কেই লোককু নেই তাঙ্কু মধ্যে অর্থ রোজগার করিবা পাই মাধ্যম হইচন্তি তাহা বড় খুশির কথা এঠি আমার প্রশ্ন যে আপন আপনকর চাউল কলরে দৈনন্দিন কার্য কিপরি পরিচালনা করন্তি
2: চাউল কল 24 ঘন্টা চলে দিনরে বি ও রাতি দুইটা শিফটরে কাম হয় চাউল কলরে তো সকাল 8টা রু রাতি 8টা রাতি 8টা রু সকাল 8টা মেন আমি 8টারে যদি যাও তাহলে ফার্স্ট ফেজ রে মো এইটা গুটে চ্যালেঞ্জ গুটে লেডিস প্রতি সমস্তক প্রতি ঘরটা বহুত ইম্পর্টেন্ট পরিবার বহুত ইম্পর্টেন্ট সেইপাই আপনার গোটে ফিক্সড টাইম রে আপনার যোব কাম করছেন ফুল ডেডিকেশন রে করবে সকাল 8টারু দিন 2টা পর্যন্ত মু সেঠি রহে আও 8টারে যেতেবেলে কাম স্টার্ট হুয়ে সেতেবেলে রাতি শিফটর লোক চালি যাতে নয়া শিফটর লোক আসতে আও সেই সময় আপনার রাইস যাহা বি আপনার অফিস ওয়ার্ক থিব আপনার স্টাফ মানক যাহা প্রবলেম থিব ডেলি টু ডেলি লাইফ রে যাহা অসুবিধা অসুবিধা অছি সেই সব জিনিসক আপনার সেই গোটে টাইম রে সবুক ডিসকসন করি আপনার অফিস স্টাফ সহ আপনার মানে সেটি যেতে লোক কাম করছেন পর্সনালি আপনার যদি কিছু অসুবিধা কেউ জায়গায় দেখুমান কিছু যদি অসুবিধা হচ্ছে পর্সনালি সে অফিসে ডাকি আপনার সেই বিষয়ে ডিসকসন করি তাকে ঠিক করে পারবে আও তাপরে তো আপনার গোটে টাইম পরে ঘর আসবাক পড়ব তো মতো লাগে যে এক দুই ভিতরে মতো ঘরক ফেরবাক পড়ব কিন্তু না সেটা তাপরে ঘরে টাইম দেওয়া পড়ব আপনি গোটে মহিলা হিসাবে কবি যে আপনার টিকি নিজ প্রতি বিশ্বাস আমক প্রতি টিকি ডেডিকেশন আপনি সবু জিনিসক জলদি জলদি যদি স্টার্ট করবে
3: হ্যাঁ
2: মানে এমতি নুহে যে আমি মহিলা বলে কিছু স্পেশাল আমার পাখে না জেন্টস মান পাখে
3: অমতি
2: কিছু না ভগবান করছেন এমতি কর না যে আমি মো ঠার জেন্টস অনেক কারণ মো এত কাম করে পারবে সেমতি বি নুহে সমস্ত সমান নুহতি আপনার নিজ উপরে বিশ্বাস অম করা উপরে ডেডিকেসন অমক আপনার টাইমলি করে পুছেন তবে আপনার নিশ্চয় সফল হবে কিন্তু কাম প্রতি ভাল পাইবা থাকবে আপনার লাগবেনি যে এটা এত বড় কাম আজ এত কাম অজি তো এত কাম অমতি করবি কেমতি করবি বিলকুল প্যানিক হবার না আপনার প্রপরলি টাইমলি আপনার কাম স্টার্ট করবে সবু কাম ধীরে ধীরে ফলো আপ করবে সবু কামক ফার্স্ট গোটে জিনিস কামক আপনার বুঝবে যে বি যে যোগ ক্ষেত্রে অনেক মোর কহবার গোটে জিনিস যে আপনার নিজ কামক নিজে বুঝবে ট্রান্সপারেন্টলি বুঝবে যে কাম কেমতি করবে কেমতি হলে কম হচ্ছে আপনার কেউ জায়গায় ভুল কলে তার রেজল্টটা কম হচ্ছে সেইপা আপনার কামক ট্রান্সপারেন্টলি বুঝবে কাম করা কামক ভালো পাইবে তাহলে দেখবে কাম নিশ্চয় ভালো হব মো লাইফে ভগবান আশীর্বাদ অো লাইফে এই কামরে মতো মতো বহু খুশি লাগে আম করা মতো বহু ভাল লাগে আভিনিং টাইমে আপনার সমস্ত ভাবতে ওয়ার্কলোড ওয়ার্কলোড কিন্তু কিছু নাই আপনার গোটে টাইম কাম করবে খাইবে পিবে টিকি রেস্ট নেবে ইভিনিং টাইমে পুরা পুরা ফ্রি থাকে মো মস্তিরে বুলে মো ফ্রেন্ডস মানক সহিত ফুল এমতি কিছু সিনেমা নাই যেটা মু দেখিবি না পলে যাব মো সবু সিনেমা দেখে মো ফুল এনজয় করে মো ফ্রেন্ডস মানক সহিত আও মতে ভাল লাগে লাইফ এনজয় করিবা
3: আমি চাহুতলু পচারিবা পাই কিন্তু আপন স্বতঃ নিজ আড়ু আপন ঘরকু কেতেবেলে সময় দৌচন্তি নিজ কামকু কিপরি সময় দৌচন্তি এবং সবুটু জরুরি কথা হেলা যে কার্য করিবা পূর্বরু গোটিয়ে সময় সারণী প্রস্তুত করিবে এবং তাকু অনুকরণ করে নিজের কাম সুচারু রূপে তুলেবে এহা হেউচি
2: সব জিনিসরে আপনার টাইম রাখিবে আপনার নিজ পার্সোনাল টাইম রাখিবে ফ্যামিলি টাইম রাখিবে ও ওয়ার্ক টাইম রাখবে ওয়ার্ক টাইমটা ফিক্সড সেটা আপনি ইয়ার সেট করবেনি সেই টাইম সরলা পরে আপনার ফ্যামিলি টাইম যাহা বি থিব আপন ভালো সে সব জিনিস করবে
3: এটি আমার প্রশ্ন অন্য মহিলা মানে যে মানে ব্যবসায় করা চাহুচন্তি সেমানকু আপন কোন বার্তা দেবে
2: যে মানে ব্যবসায় করিবাকু চাহুচন্তি সেমানে এটা গোটে বড় প্রশ্ন ସମସ୍ତେ ନିଜେ ନିଜକୁ ଫାଷ୍ଟ ପ୍ରସ୍ତୁତ କରିବେ। ଆପଣ ଯୋଉ ରେଞ୍ଜରେ, ଏମିତି ନୁହେଁ କି ରାଇସ୍ ମିଲ୍ ଗୋଟେ ବିଜନେସ୍ ବୋଲି, ଏଇଟା ଗୋଟେ ବଡ଼ ବିଜନେସ୍, ଏଇଟା ଗୋଟେ ଛୋଟ ବିଜନେସ୍, ଏମିତି ନୁହେଁ। ଆପଣ ଯାହା ବି କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି, ଫାଷ୍ଟ ଆପଣ, ମୋ କହିବା ମାନେ ଯେ ଆପଣ ଯାହା କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ସେହି ବାବଦରେ ଯେତେ ହେଇପାରିବ ଆପଣ ଜ୍ଞାନ ସଂଗ୍ରହ କରନ୍ତୁ। ଜିନିଷଟାକୁ ପ୍ରଥମେ ବୁଝନ୍ତୁ, ଆପଣ ଯେଉଁ ଫିଲ୍ଡରେ କାମ କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି, ଯେଉଁ ବିଜନେସ୍ କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି। ଏବେ ତ ସୋସିଆଲ ମିଡ଼ିଆ ଆସିଗଲାଣି, ଆପଣ ବହୁତ ଇନଫର୍ମେସନ୍ ଆପଣ ଗୁଗୁଲରୁ ପାଇପାରିବେ। ଆପଣ ତା ବାବଦରେ ଯାହା ନଲେଜ୍ ମିଳିପାରିବ ତାକୁ କଲେକ୍ଟ କରନ୍ତୁ, ତାକୁ ଏନାଲିସିସ୍ କରନ୍ତୁ, ତାକୁ ଟ୍ରାନ୍ସପରେଣ୍ଟଲି ବୁଝନ୍ତୁ କାମକୁ। ତାପରେ ଆପଣଙ୍କୁ ସହଜ ହେବ, ଆଉ ଆପଣ ନିଜକୁ ରେଡ଼ି କରନ୍ତୁ ଯେ ମୁଁ ଏଇ କାମ କରିବି, ଏଥିରେ କ'ଣ କ'ଣ ଅସୁବିଧା ବି ହେଇପାରିବ। ଅସୁବିଧାକୁ ବିଲକୁଲ ଡରିବେନି, ଆପଣ ନିଶ୍ଚୟ ସଫଳ ହେବେ।
3: ଆପଣ ଯେଉଁ କାର୍ଯ୍ୟ କରୁଛନ୍ତି, ଆପଣଙ୍କର ମା ବାପା, ଭାଇ ଭଉଣୀ ଏବଂ ଆପଣଙ୍କ ସ୍ୱାମୀ ଓ ସନ୍ତାନ ସହଯୋଗ କରୁଛନ୍ତି, ମୂଳରୁ କିପରି ତାଙ୍କର ଆପଣଙ୍କ ପ୍ରତି ଏହି ସହଯୋଗ ଥିଲା ଏବଂ ବର୍ତ୍ତମାନ ପର୍ଯ୍ୟନ୍ତ ତା ଯାତ୍ରା ବିଷୟରେ ଟିକେ?
2: ମୋ ବାପା ମା ତ ବର୍ତ୍ତମାନ ନାହାନ୍ତି, ଆଉ ମୁଁ ସମ୍ବଲପୁରର ଝିଅ, ବରଗଡ଼ର ବୋହୂ। ବର୍ତ୍ତମାନ ମୋ ପରିବାରରେ ମୋ ସ୍ୱାମୀ ଆଉ ମୋ ପୁଅ, କିନ୍ତୁ ଭଗବାନଙ୍କୁ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ, ମୋ ସ୍ୱାମୀ ମୋତେ ଡେ ୱାନ୍ରୁ ବହୁତ ସପୋର୍ଟ କରିଥିଲେ, ବହୁତ ହେଲ୍ପ ବି କରନ୍ତି। ମୋ ପୁଅ ତ ମୋ ସାଙ୍ଗେ ଯିଏ ବିଜନେସ୍ କରୁଛି, ଆଉ ସିଏ ବି ମୋତେ ବହୁତ ବୁଝେ, ଆମେ ଦୁଇ ଜଣଙ୍କର ଅଣ୍ଡରଷ୍ଟାଣ୍ଡିଂ ବହୁତ ଭଲ। ଫାର୍ଷ୍ଟ ଫେଜ୍ରେ ମୁଁ ଟିକେ ଦେଖିଦିଏ, ତାପରେ ସେକେଣ୍ଡ ଫେଜ୍ରେ ସେ ଯାଇକି ସେ ସନ୍ଧ୍ୟା 7 ପର୍ଯ୍ୟନ୍ତ ରୁହେ। ସେଥିପାଇଁ ଆମ ଅଣ୍ଡରଷ୍ଟାଣ୍ଡିଂରେ କେବେ ଏମିତି କିଛି ପ୍ରୋବ୍ଲେମ୍ ହେଇନି। କେବେ କେମିତି ୟଙ୍ଗ ଜେନେରେସନ୍ ଆଉ ଆମ ପୁରୁଣା ଜେନେରେସନ୍ ଭିତରେ ଯୋଉ ଗ୍ୟାପ୍ଟା ଅଛି, କେବେ କେମିତି କ୍ରାସ୍ କରେ, କିନ୍ତୁ ଅଣ୍ଡରଷ୍ଟାଣ୍ଡିଂ ମାନେ ତାକୁ ଏମିତି ବୁଝେଇକି କିଛି ସମୟ ଯଦି ମୁଁ ଚୁପ୍ ରହିଯିବି ଯେ ସେ ନିଜେ ନିଜେ ବୁଝିଯାଏ। ତାପରେ ଫାଷ୍ଟ ଫାଷ୍ଟ ଏଇ ପ୍ରୋବ୍ଲେମ୍ ଟିକେ ବେଶୀ ଥିଲା, ମାନେ ଫାଷ୍ଟ ଫାଷ୍ଟ ମୋତେ ଲାଗୁଥିଲା ସିଏ ଆଉ ମୋ ଭିତରେ ଟିକେ ମିସ୍ଅଣ୍ଡରଷ୍ଟାଣ୍ଡିଂ, ଗୋଟେ ଜିନିଷକୁ ସେ ଗୋଟେ ଗୋଟେ ଟାଇପ୍ରେ ବୁଝୁଛି କିନ୍ତୁ ମୁଁ ଗୋଟେ ଟାଇପ୍ରେ ବୁଝୁଛି। ସେ ବି ଏଜୁକେଟେଡ୍, ସେ ଭାବୁଥିଲା ଯେ ମୁଁ ଠିକ୍ ବୁଝୁଛି, କିନ୍ତୁ ମୋତେ ଲାଗୁଥିଲା ମୁଁ ଯେହେତୁ ଗ୍ରାଉଣ୍ଡରେ ଅଛି, ମୁଁ ଯେହେତୁ ମୋର ଏଇଟା ମୁଁ ଜାଣିପାରୁଛି, ମୁଁ ବେଶୀ ବୁଝୁଛି। କିନ୍ତୁ ଧୀରେ ଧୀରେ ଏଇ ସମସ୍ୟା ଆଉ ରହିଲାନି, ସେ ଆଉ ମୋ ଭିତରେ କିଛିଟା ସେକ୍ସନ୍ ଅଛି ଯେଉଁଟାକି କମ୍ପ୍ଲିଟ୍ଲି ସିଏ ବୁଝେ। ଅଫିସିଆଲ ପ୍ରୋସେସ୍ ମୁଁ କେବେ ବୁଝିନି, କେବେ ମୁଁ ଧ୍ୟାନ ଦେଇନି ଅଫିସିଆଲ ପ୍ରୋସେସ୍ରେ କ'ଣ କ'ଣ ହୁଏ। ଆଉ ବାକି ଧାନଟା ବି ଯେଉଁ ପରଚେଜ୍ ହୁଏ ସେଇ ଟାଇମ୍ରେ ବି ସିଏ କରେ, କିନ୍ତୁ ବେସିକ୍ ଯେଉଁ ଜିନିଷଟା ଆମର ମିଷ୍ଟେକ୍ ହବ, ଯେଉଁଠି ମାନେ ରାଇସ୍ ମିଲ୍ରେ ଗୋଟେ ବଡ଼ ଜିନିଷ ଲସ୍ଟା ବେଶୀ ହୁଏ, କ୍ୱାଲିଟି ମେଣ୍ଟେନ୍ ହେଇନପାରିଲେ ଲସ୍ଟା ବହୁତ ହୁଏ, ସେହି ସମୟରେ ଟିକେ ଜଗିବାକୁ ପଡ଼େ। ତ ସେଇ ଜିନିଷଟାକୁ ମୋତେ ଲାଗେ ଯେ ମୁଁ ସକାଳୁ ଯାଇକି ସେ ସବୁ ଜିନିଷ ଟିକେ ଚେକ୍ କରିଦେଇଥାଏ। ଆଉ ମୋ ପରିବାର ମୋ ସହିତ ବହୁତ ଭଲ କୋପରେସନ୍, ଏବେ ମୋର ପୁଅର ବାହାଘର 2021 ହେଲା, ମୋର ଗୋଟେ 2025 ମୋର ଗୋଟେ ନାତି ବି ହେଇଯାଇଛି, ବହୁତ ସୁନ୍ଦର ପରିବାର, ସେମାନଙ୍କର କମ୍ପ୍ଲିଟ୍ ସହଯୋଗ ରୁହେ।
3: ଆଜ୍ଞା, ଯାହା ହଉ, ଆପଣଙ୍କର ପରିବାରର ସମ୍ପୂର୍ଣ୍ଣ ସହଯୋଗ ଆପଣଙ୍କ ସହିତ ଅଛି। ଶେଷରେ
2: ଏଇଟା କିନ୍ତୁ ଗୋଟେ ପ୍ରଶ୍ନ ଯେ ମୋ ପରି ହୁଏତ ସମସ୍ତେ ଭାଗ୍ୟବାନ ହେଇନପାରନ୍ତି, ପରିବାରର ସହଯୋଗ ଥାଇ ବି ନପାରେ, କିନ୍ତୁ ଯଦି ଆପଣଙ୍କର ଇଚ୍ଛା ଅଛି, ଆପଣଙ୍କର ଯଦି ଡେଡିକେସନ୍ ଅଛି, ଆପଣଙ୍କର ଯଦି ଇଚ୍ଛା ଅଛି, କ୍ଷମତା ଅଛି, ତାହେଲେ ଆପଣ ଷ୍ଟାର୍ଟ କରିବେ, ଧୀରେ ଧୀରେ ଆପଣଙ୍କ ପରିବାର ଆପଣଙ୍କ ସହିତ ନିଶ୍ଚୟ ଯୋଡ଼ିଯିବ।
3: ଶେଷରେ ଆମର ପ୍ରଗତି କାର୍ଯ୍ୟକ୍ରମର ଶ୍ରୋତା ଭଉଣୀମାନଙ୍କୁ ଆପଣ କ'ଣ ବାର୍ତ୍ତା ଦେବେ?
2: ମୁଁ ଶ୍ରୋତା ଭଉଣୀମାନଙ୍କୁ ବାର୍ତ୍ତା ଦେବି ଯେ ଆଜି ମୋତେ ଯଦି 55-56 ଏଜ୍ ହେଲା, ତାହେଲେ ଛୋଟ ଦିନୁ ମୁଁ ଏ ସମ୍ବଲପୁରରେ ବଢ଼ିଛି, ମୁଁ ସମସ୍ତଙ୍କ ଭିତରେ କିଛି ନା କିଛି କ୍ଷମତା ଅଛି, ସମସ୍ତେ ସକ୍ଷମ। ଯଦି ଆମେ ଭାବିବା ଆମ ମା ମାନଙ୍କ ସମୟରେ ଯଦି ନାରୀ ଏତେ ଆଗକୁ ଯାଇଥିଲେ, ଆଜି କାହିଁ ଯିବିନି, ଏତେ 3 ଜେନେରେସନ୍ ପଳେଇ ଆସିଲାଣି। ଆପଣଙ୍କ ସମସ୍ତଙ୍କ ପାଖରେ କ୍ଷମତା ଅଛି, ଯିଏ ଯୋଉ ଫିଲ୍ଡରେ କିଏ ଜବ୍ କରିବ, କିନ୍ତୁ କିଛି ନା କିଛି ମୋତେ ଲାଗେ ଯେ ସମସ୍ତଙ୍କୁ କରିବା କଥା। ଆଉ ନହେଲେ ଆପଣ କିଛି ସମୟ ପରେ ଆପଣଙ୍କୁ ଲାଗିବ ଯେ ନା ମୁଁ ଟାଇମ୍ ମାନେ ବୋର୍ ହେଇଯିବେ, କିଛି କାମ କଲେ ତାପରେ ରେଷ୍ଟ ଟାଇମ୍ଟା ଆପଣ ଏନ୍ଜୟ କରିପାରିବେ। ସମସ୍ତଙ୍କୁ ମୁଁ କହିବି ଯେ ସମସ୍ତଙ୍କ ଭିତରେ କ୍ଷମତା ଅଛି, ସମସ୍ତେ ନିଜେ ନିଜକୁ ବିଶ୍ୱାସ କରନ୍ତୁ, ଆଉ କୋଉ କାମ କଲେ କିଛି ନା କିଛି କାମ ଆପଣଙ୍କ ପାଖରେ ଆପଣଙ୍କ ପାଇଁ ଅଛି, ଆପଣ ନିଶ୍ଚୟ କରିପାରିବେ।
0: ଶ୍ରୋତା ଭଉଣୀ ଶୁଣିଲେ ମହିଳା ଉଦ୍ୟୋଗୀ ଭାଗ୍ୟସିନୀ ପାତ୍ରଙ୍କ ସହ ସାକ୍ଷାତକାର। ତାଙ୍କୁ ସାକ୍ଷାତ କରିଥିଲେ ସଙ୍ଗୀତା ସାହୁ। ଆଜି ତ ସମୟ ହୋଇଗଲାଣି, କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଏଇଠି ରଖିବା। ନମସ୍କାର।

0: তেঙ্গনার ই জিয়াদনটা নাটক তু বলিকি জন্মারকান্তি খিনাতক নাম যাহাভি কামালদাত অন্টা নাট কামালদাত বাগিরদু নাম ছোটেন্তি বড়কা মান্নাতক যেতকি যেতকি সামিয়া আগলি আগলি বুঙ্গাল কালকির হন্যে নাম ধীরে ধীরে বড়কা মানাল কারত আরু নাম একানেগিরি উজ্জ্বল দাঁত অক্কাল দাঁত আবড়া গুঠি দি বদলার তিলকাই কুকাই মান্নাদ কা কুকু সন্টা মান্নাস যদি জনম মাঞ্জার হলে নাম সঠি উঠিয়াড়ি কাম দাঁত নামে চি দাঁত ফের টিকে বড়কা মাঞ্জাস কেরা সালে কা মাঞ্জা কেরা হলে বরু কাম দাঁত তারপরে তাঙ্গান বেঞ্জ দাঁত হাজ দাঁত আরু তাঙ্গি আড়পা এককানে অক্ক আ কথান নাম চিন্তা কাম দাঁত তারপরে ধীরে ধীরে আর ই বড়কা মান্নার তামে ভি হাদ্দু বচ্চু মানি নাম আজ্য আই মান্দাত কাদাত তারপরে পরে আর গেহি হন্যে চালরি আর পাছলি গে পাচ্চু পাচ্চু মানিকিরি নাম খিদাত ভি কাদাত তা ই জন্মার্কান্তি খিহিনাতক যাহা ভি নাম নালকুবুতা নানাল দাঁত যেন যেন প্রকার রীতি নীতি নু চালরাল দাঁত যেন যেন প্রকার নাম সামাজিক কার্যক্রম গুঠি কামাল দাঁত ইদাদ নামে জিয়াবন আহুরি সরস সুন্দর কামচকিছি ই বদ নামে যেতিরিন অন্টা লেখা ভিড়কিছি আরু নাম একানেকি অন্টা হেকি রথ আ কাথাবন নামান বাতিয়ালি আরু ভিন ভিন যেন সম্প্রদায়ের গুঠিয়ার আতলনার ই নামে পুর্থিনু নিজর নিজর গে অন্টা জীবনধারা আতলি নিজর নিজর অন্টা শৈলী আতলি উজ্জিনাগে নে একান প্রকার রীতিনীতি নু উজ্জ্বর আউ একান একানেকি চালরর আদগে অন্টা ব্যবস্থা আতলি আবদ নামে জিয়াবন ঠিক হিসাব নু আগলি আগলি হুয়ালি আরু ই সমাজ নু একানে অকত ইলদ আ কাথাবন নামান বাতিয়ালি পুরখার যাহা ভি রীতিনীতি নু তামে জিয়াবন আগলি আগলি হুয়ালি আর আদান নাম ভি শিখরাল দাঁত আদান নাম ভি অনুকরণ কামাল দাঁত আরু অন্য হিসাব নু যেতকি ভি নামে সামাজিক চলনি আতলি সামাজিক যেন কার্যক্রম গুঠি আতলি আদান নাম কামাল দাঁত একা বাকেন নাম তিহার বাহার নু পূজা পাঠ নানাল দাঁত আর একা বাকেন নাম সঠি উঠিয়াড়ি কাবেঞ্জা নু ভি গীতু পাড়াল দাঁত নানাল দাঁত আউ হন্যে এর থেলে নামে জিয়াবন কা নামে পরিবার বন নামে হাদ্দু বচ্চরিন পরিপোষণ নান্না গে লাগান যাহা ভি কামা খাতরালি নাম যেতকি সম্ভব মানালি আদান নাম হি কামাল দাঁত নে হেসু চা হালনার নে চাষ নানালনার নে একাসানগে হাজু চড়া কালনার নে যে নকরি নানালনার আরো নে হন্যে হাল্লুখুঁড়ি মারা চাহালে দূসরা আলারগে নালখু কামা কালনার আরো দুই পয়সা কামাড়ি নানালনার তাঙ্গে হাদ্দু বচ্চরিন অন্তালনার মহতালনার পাঠতালনার নেখে লাগান যাহা সম্ভব মঞ্চা আদান তান ভি কামাল দাস কাতাম ভিল কামালনার তা ই যেতে জিনিস বোধ নাম ই পুর্থিনু যেতেবেলে জনম মাঞ্জকা দাঁত ইন্নে ই প্রকার কার্যকলাপ বন কামিকিরি নাম নামে জিয়াবন মুঞ্জা চাল দাঁত তা আদিয়ে লাগান গুঠি তেঙ্কানার যে ই জিয়া বদনটা নাটক দু নাটক বোধ এঁদেত কা অন্টা অভিনয় কামনা বোধ নাটক দু আরু আ অভিনয় বোধ সৎ কাথামিয়া আধারিত রাই বলিকিরি আদাদ নাটক বানার নাম তা সিধা আ চরিত্র নু আতল দাঁত আরু আ প্রকার নাম ই অভিনয় নানাল দাঁত আর যাহা বি মান্না তা ই প্রকার যেন নামে সামাজিক ব্যবস্থা আতলি আনু নাম যেতেবেলে সামিল মানাল দাঁত আরু চালরাল দাঁত ভিন ভিন সামিয়ানু ভিন ভিন বয়স নু ভিন ভিন প্রকার যেন নামে সাংস্কৃতিক রীতিনীতি আতলি আদগে হিসাব নু নাম চালরাল দাঁত আউ যদি হন্যে এরত হলে নামে যেন ভিন ভিন প্রকার সামাজিক কার্যক্রম গুঠি আতলি আনু নাম গীতু পাড়াল দাঁত আচ্ছাল দাঁত নালাল দাঁত আরু ভুজি ভাতি কামিকরি নাম যেতিরিন নামে ভাই বাউসারিন নামে বন্ধু গুঠিয়ারিন যেতিরিন মেহাল দাঁত আরু ওটা আনন্দ উৎসব কামিকরি নামে খুশিবাসি মানাবাল দাঁত নাম তা মেঞ্চকা চিকাত যে নাম পুনহাত একাতারতি একানে হিসাব নু বারচকাত নামে এদের ইতিহাস রাজা আর আকুন নাম একা স্থিতি নু আতল দাঁত হলে হন্যে নামে অনেক জিনিস আতলি নামে পরম্পরা নু নামে সংস্কৃতি নু যেতে বন আহানা কাথা হলে যেতে কাথা বন অনুল নু তেঙ্গা জিয়াগে মানো ইদাদ মানলিদু বহুত উল্লা লাগ্গ সামিয়া বি বহুত লাগ্গ ಅನ್ನೆ ಆಲ್ಭಿಲ್ ದೊರ್ಕಾರ ನೆ ಅಹೋರ್ ಹೆಲಿಜೈತೆ ಹಂಗಾಂಗೋರ್ ಎಂದರ್ಗಿ ನಮ್ಮ ಧೀರೆ ಧೀರೆ ಧೀರೆ ಧೀರೆ ಧೀರೆ ಧೀರೆ ಇನ್ನೆ ಅಗಲಿ ಬುಂಕಾತ್ ಬರ್ಚ್ಕಾತೀನಿ ಜೆ ಪಛಲಿ ಬನ್ ಮೊದ್ರಾ ಚಲ್ದಾತ್ ಹೇಳಿ ಹಿತುವಾಗಿ ಖಾತ್ರ ಅನ್ನೆ ನಮ್ಮೆ ಜಿಯಾನು ಜಹಾಬಿ ಘಟಕಿರಿ ಕಾ ಜಹಾಬಿ ಘಟನಾಕ್ರಮನು ನಮ್ಮೆ ಸಂಸಾರ ಬೋದ್ ಚಾಲ್ರಿ ಆ ಜಿನಿಸ್ ಬನಿ ಆಹನಾ ಜರುರಿ ದು ನಮ್ಮೆ ಸಮಾಜನು ಹದ್ದು ಉಂಟಾಕ ಬುಚ್ಚು ಉಂಟಾ ಮಂಚ್ಕುನ್ ಸಠಿ ಉಠಿಯಾಡಿ ಕಮಲ್ ದಾತ್ ಫೇರ್ ಬೋರು ಕಮಲ್ ದಾತ್ ಫೇರ್ ಬೆಂಜಾ ಕಮಲ್ ದಾತ್ ತಾರ್ಪರೆ ಜದಿ ಮಹಾಪುರು ಹನ್ನಿ ಮಂಜಾರ್ ಹಲೆ ನಮ್ಮೆ ಜಿಯಾಧಿ ಬುಂಗಾ ಕಾಲಿ ತ ಇನ್ನೆ ನಮ್ಮೆ ಜನಮತಿ ಮೃತ್ಯು ತಕ್ ಈ ಸಮಿಯಾಗಿ ಚಕಾ ಕಿಂದ್ರಾ ರಾಲಿ ಆರ್ ಹೊನ್ನೆ ಜದಿ ನಮ್ಮ ಭಾವತ್ ಬೆಲೆ ನಮ್ಮೆ ವಿಭಿನ್ನ ಸಮಿಯಾನು ಜೆನ್ ಸಬು ಘಟನಾ ಮನಾಲಿ ಜೆನ್ ಸಬು ಕಾರ್ಯಕ್ರಮ ನಮ್ಮೆ ಸಾಮಾಜಿಕ ಸ್ತರನು ಮನಾಲಿ ಅಗ್ಗೆ ಹಿಸಾಬನು ನಮ್ಮ ಸಾಂಸ್ಕೃತಿಕ ಕಾರ್ಯಕ್ರಮ ಭಿಲ್ ಕಮಲ್ ದತ್ ಆ ವಿಭಿನ್ನ ಗೀತ ವಾದ್ಯ ವ್ಯವಹಾರ ಕಮಿಕರಿ ನಮ್ಮೆ ಜೀವನ ಬನ್ ಪ್ರಕೃತಿ ಲೇಖಾ ಜೆಂತಾ ಖಲ್ ಖಲ್ ಖಲ್ ಖಲ್ ಆಮು ಕಿ ಆಗೇ ಬಹಾ ಕಾಲಿ ಕಾ ಸಾಇ ಸಾಇ ಧುಕಾ ಮಾರಾಲಿ ಹೊನ್ನೆ ನಮ್ಮೆ ಮನ್ ಬೋದ್ ನಮ್ಮೆ ಜಿಯಾ ಬೋದ್ ನಮ್ಮೆ ಹೃದ್ ಬೋದ್ ಭಿ ಹೊನ್ನೆ ಬೇಚಾಲಿ ತ ಭಿನ್ ಭಿನ್ ಸಮಿಯಾನು ಜೆನ್ ಸಬು ಕಾರ್ಯಕ್ರಮ ಮನಾಲಿ ಅನ್ನು ನಮ್ಮ ಜೆಂತಾ ಸಾಮಿಲ್ ಮನಾಲ್ ದಾತ್ ಅಂಟಾ ಕಥಾ ಹೇರಾ ಖತರಾಲಿ ಜೆ ಘಾಯ ಘಾಯ ನಮ್ಮೆ ಕುಣಾರ್ ನಾಮ ತಹಣೆ ಬೋಲಿಕರಿ ಅಂಟಾ ಜಿನಿಸ್ ವ್ಯವಹಾರ ಕಮಾಲ್ ದಾತ್ ହେଲେ ଆ ବଦ ଇନ୍ଦେଦୁ ଏକାନେ ଏ ଥ୍ରୀ ଆର୍ ଆଦାଦ ଏକାନେ ନାମ ବ୍ୟବହାର କମାଲ ଦାତ ଏକା ସମୟାନୁ କମାଲ ଦାତ ଆଦାମ ଯେତେର ବାଲ ଦାତ ନେ ନେ ଏରକାନା ରାହାଲନାର ତ ନାମ ଯେତେନ ଆହତ ଆ ଜିନିଷକେ ଲଗାନ ଆଲୋଚନା କାମାଗେ ଇନ୍ନା ଏମ୍ ମେହକାଦମ୍ ଇ ମକାପୁପୁ ଝକା ଝକା କାର୍ଯ୍ୟକ୍ରମନୁ ଯୌତୁକ ବାହାଲତା ତହସିଲ ଟୋପୋ ଆଜ୍ଞା ଘାରିସାନ ଇ କାର୍ଯ୍ୟକ୍ରମନୁ ଆତଲନାର ଟୋପୋ ଆଜ୍ଞା ଜୁହାର
1: ଜୁହାର
0: ପହିଲା ନାମେ ଯେନ୍ ଭାଇ ଭଉଣୀ ଗୁଠିଆର ମେନାଲନାର ଛି ଇ ନାମେ ଭାଷାକେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ମାକା ପୁପୁ ଝକା ଝକା ଆକାଶବାଣୀ ଯେନ୍ ଆରମ୍ଭ ନାଞ୍ଜିକି ଚିଦାନ ହେଲେ ଇନ୍ନା ଏମାନ ତେଙ୍ଗର ନିମ୍ ଯେ ନାମ ଯେନ୍ ଭିନ୍ ଭିନ୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଗୁଠି ଆତିଲି ସାମାଜିକ କାର୍ଯ୍ୟକ୍ରମ ନାମେ ସମାଜକେ ଉଣାରକେ ଆନୁ ତହଣେ ବୁଲିକିରି ଅଣ୍ଟା ଜିନିଷ ବ୍ୟବହାର ମାନି ବୁଲିକିରି ହଁ ଇଦ୍କେ ବାବଦନୁ ନିମ୍ ଟିକେ ତେଙ୍ଗର ନେ ହେଲେ ଏମ୍ ଟିକେ ମେନମ୍ନେ ଆହମ୍ନେ ଆରୁ ଇନ୍ନଟା ଜିନିଷ ବ୍ୟବହାର କାମାଲିଆର ଆଉ ଇତା ଦରାଲିଆ ଏନ୍ଦେ ଗୁରୁତ୍ୱ ଆତିଲି ଇବନ୍ ବୁଝିରାଙ୍ଗରନେ ହୁ ବାବୁନୁ ଟିକେ ତେଙ୍ଗର
1: ଇନ୍ନାନ୍ତା ଇ ପ୍ରୋଗ୍ରାମ୍ନୁ ମାକା ପମ୍ପୁ ଝକା ଝକା ହିସାବନୁ ଆପଣଙ୍କଠାରୁ ଯେନ୍ଟା ତେଙ୍ଗାଲଦାର ଏମାନ ମେନାଲଦାର ତ ଇଦିନ ମାନେ ଆର୍ନା ମାନହା ଆର୍ନା ବନାଇଦାନ ଓଡ଼ିଆତି ଗୟଲ ବାନାଏ
0: ଆଚ୍ଛା
1: କିନ୍ତୁ ନା କୁହାନ୍ତି ଆର୍ନା ବନାଏ ହେଲେ ଆର୍ ମାନହା ଲେଖା ଜଙ୍ଗଲ ତାର ତାହା ମାର୍ଗବୋଧ ପୁରା ଲାମ୍ବା ଲାମ୍ବା ରାଲିତ ତ ଇଦିନ ନାହା ଇ ଓଡ଼ିଶାନ୍ତା ପୁର୍ଖା ଯେନ୍ ରାଚାର ଆବଡ଼ାର ବହୁତ ଆଘ୍ଲିନ୍ଦା କଥା ଆ ଯୁଗନୁ ଇବାର ଆସାମ ଭଟାମ ଯେତେବେଳେ କେରାର ଆସାମ ଯେତେବେଳେ ଜଙ୍ଗଲ ଉଡ଼ିନ ତଡ଼ିଆର ଯେତେ ରକମ କାମଚାର ବାକି ଆର୍ନା ବନାଇଦାନ ଆ ମାର୍ଗୁନ ଆର୍ ଆ ତାର୍ତୀୟ ଅନ୍ତର୍କାଚାର ଆଦଗି ଲଗାନ ସୁନ୍ଦରଗଡ଼ ଆଉ ଇ କୁଚିଣ୍ଡା ଅଞ୍ଚଲ ଝାରସୁଡ଼ା ଅଞ୍ଚଲ ଇ ଏରିଆନୁ ଖାଲି ଆ ତହଣେବ ଦାତଲିତ ବାକି ଜିଲ୍ଲାନୁ ମାରଲା ଦିନ ଏନ୍ଦରକି ଇ ତା ହେଲା ନାଲଖୁ କାମାକାର କାଚାର ନା ଆ ତାତି ଅନ୍ତର୍କାଚାର ଆ ବେଳାନୁ ଜଙ୍ଗଲ ରାଚା ଗାଡ଼ି ମଟର ମାରଲାରୁ ବାକେନ୍ ଆଦିନ ତହଣେ କାମିକିରି ଯେତେବେଳେ ଉର୍ନା ଦ୍ୱାରା ଆଦିନଟା ଶଙ୍ଖ ଧ୍ୱନି ଲେଖା 15 କିଲୋମିଟର 20 କିଲୋମିଟର ତାହା ଆୱାଜ କାଲିତ ଆୱାଜ ବୋଧ ଏତକ ସୁନ୍ଦର ଆଲର ପୁନା ଅଣ୍ଟା ମେନା ଦମ ଢ ବି ଲାଗ ଯେନ୍ତା ଫ୍ୟାକ୍ଟ୍ରି ଗୁଠିନୁ ପଙ୍ଗା ଦଣ୍ଡ ବାଲିତ ଟ୍ରେନ ନୁ ଅଣ୍ଟା ବିଗଲ ଚାଲିତ ଗାଡ଼ି ମଟର ଦଣ୍ଡା ହରନ ଚାଲି ଆ ଭାତି ଇ ଦଣ୍ଡା ଏତକ ଲାମ୍ବା ମାନେ ସ୍ୱର ନୁ ଯେନ୍ ଚାଲିଆ ନାହା କୁଣାର ବି ଏସି ନିମ୍ଭି ଯଦି କାନି ଆନ୍ଦ୍ରା କର ଉର ହେଲେ ହେଉ ରେ ଭାଇ ବାରାଲ ନାହିଁ ବୋଲିକିରି ଆଲାର ନାହାଏ ଅଣ୍ଡା ଉଚ୍ଚାତ ମନାଲି ଯେ ବାରାଲ ନାହିଁ ଆର୍ସେର ବର୍ଚାରି ବହୁତ ଆଲାର ବଜେ ମନେ ମନେ ଗେଛା ନଥିଲା ଟିକେ ଗାହିରୁ ମିନ୍ଦ୍ରାଳି ଦେ ଏନ୍ଏ ବି ବାଲିଆର ତ ଇଦିନ ଶୁଭ ସଙ୍କେତ ଚାଲିଆ ଆଉ ଚିଆଲି ତା କୁଞ୍ଜୁଟି ବି ଇ ଥୋଡ଼େ ଉଲ୍ନୁ ବାନା ଭାତି ନାନ ଶିକ୍ଷିତ ମଞ୍ଚକାତ ଲେଖାପଢ଼ା ମଞ୍ଚକାତ ବୋଲିକିରି ନା ନାନାର୍ଗି ମାନେ ଏ ରାକିରି ଫୁଲ କାମାକିରି ଦୁସରା ଡିଜେ ଫିଜେ ବାର ରକମ କାମାଲା ମାନଲା ହେଲେ ଇ ତହଣେ ନିନ୍ ପୁରଖାନ୍ତିନ উড়তে পারাল নাই আউ হেলুন ভি
0: আচ্ছা তেল পারাল
1: আসতে পারাল নাই
0: যে ই যেন তোহড়ে বন উড়নার বলি নিম তেঙ্কার যে ই বদ প্রকৃতির একা বাকেন ইবন উড়নার একা সামিয়ানু একা অকেজন নু তার মানে একা কার্যক্রম নু ইদান ব্যবহার মানি
1: ই তোহড়ে উড়না বোধ যেনতা না হয় এসি নিন বন্ধু কামত কানিয়া কন্দ গি হিসাব নু হলে বন্ধু গুঠিয়ার যেতে বারর কানা বারনা কামর আর কি মন বোধ মিশ্র ক যে এমহে হাত দু নেমটা চম আর হি ভর যে তিনটা বহনটা হোম হলে না হয় যেন সাতটা রুপিয়া চাই আটটা রুপিয়া যেন কানিয়া মলি যেন চিদাত আর ডানু নাহা পুরখার উঠি অকালিয়ার পাঁচ পাঁচকির আ কানিয়া মলি চর হকিন গীতুহি আরম কামালিয়ার টেড়ালিয়ার আগে হেলুহি আসালিয়ার ইদিন ভি উড়ালিয়ার পাড়ান তালালা হোর যে ইন্না কানিয়ার ইরগি বাঞ্চা করা বাকেনরা হাদু চিয়া হওয়া গেরি কথা ফাইনাল মঞ্জা করা আদিলেন ইন্না তুহড়া বাকি সময় নু মার নাই আ সময় নু উড়র
0: ইদা তা উজন কানিয়া মুলি
1: বাকেন মানি আন্তি বরাত কানাগিন
0: আচ্ছা
1: বরাত কানাগিন দিন মহাবীর বলি গরি দিনতা নান মহাবীর নান তা কোন মহাবীর বন এন্দের বালা হনুমান সিং মহাবীর বালাই কিন্তু নাহা হিসাব নু মহাবীর মহাবীর তোহনে পার্তা হিন টাতলিত আজকে নামি মহাবীর কিন্তু মহাবীর বাচকুন পুত্তানটা হি নাহালার পুত্তা বন হি মহাবীর বলি মানাল নাই নাহালার কেনসি আগে তো ফটু বুটা মাল্লা মানুর না ফটু বুটা হত মাল্লা মানুর বাকেন মহাবীর বন বাচুন হু পুত্তা বন ছপরন্দ্রর পূজা কামর মহাবীর হিসাব না দিন নামে চিচকানারু মান্নাই আর ই তোহনে ভি মহাবীর নাহে কালিত একা পাবন ক মানে উজ্জ্বল কামতে ক মানে শুভ সংকেত বলি করি ইদিন ভি মহাবীর গি পূজা কাম নাই আউ বেঞ্জা বাকেন উরখনাগেন ইদিন হুমো হুমো উরর আর আর আহর যে কানিয়ান্দ্রা কানলে তা শুভ সংকেত জিনা কুনহার গি বেঞ্জা আর মঞ্জা করা বর্তিয়া কান লাই বলি করি পাবুন হি উড়তে করঙ্গে আর কিছু উড়া আটকে উড়া এ বাত হি কর উর তো ইদিনা শুভ সংকেত আউ নাহা লাগান ওটা এতকো বারকা জিনিস যে পুরখার যে মানালিয়ার তোহনে কাল ঈদ মানে ইনর নাদু ভুতু চাহা নর মারিস তাহা যেতকি গেছা আওয়াজ কালি মানে হতকো ছান দিন লাগড়া ডুক্কা জাম্মা ঘাট রকু বাচকুন চলে ইন্না লেলা যেনতা অষ্টপহরি কামাল নাই অষ্টপহরি নু এদের গে লাগাবাল নাই ই মাইক ফাইক যেনতা পনেরো কিলোমিটার যেতুলে আওয়াজ মানে কালি হরে কৃষ্ণ হরে রাম হতকো গেছা হরিস কি না মেন মেঞ্জকু আসে নাদু ভুতু বঙ্গা চালি আমনে জস্ট নাহাই ভি ই তোহনে গি যেতকি আওয়াজ কালি আ এরিয়া নর না দুভূতু লাকড়া ডুক্কা দেন দিধি মারা ইদিনটা শুভ সংকেত আর আদিন পুরখা যেতে বলে নান কামতে অন্ধকা নাই বাকি নান ভি দিন কামনা কথা আর মান্না কথা হলে ই পরিচয় দি সব দিন হাত দু বছর লেগান ভি রদ
0: হলে যেটা তেঙ্কার যে ইদাদ নামে শুভ সংকেত বলি যেন তেঙ্গালদার
1: হ্যাঁ
0: সেহনাই মঙ্গল ধ্বনি বালনার
1: হ্যাঁ
0: হন নে ইদাদ নামে
1: নামে
0: পরিচয় নাম কুনহা খালি ই তোহনে বন উর্দাত আর ওটা শুভ কার্য নু ইবন উর্দাত আর আগলি হদাত হলে ই যেন তোহনে

0: কিন্তু মহাল দাঁত খাদ্য কঠিন হনে ই জিনিস বদ তহনে বদ হনে পরিবর্তন মানুষ নি পরিবর্তন মানতে মাল্লা বারু পুরা আর খাংরা কালি আর মাল্লা বারু হি
1: মিস্ত্রি লাগাব তোহনে কাম তত মানে মিস্ত্রি জমার ভি কামচকা নাই সাডালি এখন তো পদ্মা চাহানু কামচকা নাই জড়ে মুটে হেনদাকানে আর উড়ালে সাডালি
0: হলে আজকে যেন প্রকৃতি দত্ত যেন জিনিস রাচা যেন মার্গু মার্গু নন্দার যে তহনে কামালিয়া
1: আরনাগি মার্গু যে রাজা আরনাগি
0: মার্গু আজকে যে সুর আর নাম যে পুনা যে যদি নানত বালদাত আবদ ইয় ঠিক মানো আর নামে সংস্কৃতি বন নাম বাচা বালদাত যে বদ আর তেঙ্গত আদ ইয় গেছাকে ঠিক মানো বলি নিম ভাব
1: মালা মালা আজ যেনতা সাডালে ইধি হনে সাডালি এদের মান্নু কি জড়ে মুটা কামচ কানে আতলি দেমে চানে আদিন প্রমাণ কামাল দাম আজ অন্টা সর দিন তাহা এদের হাওয়া একাত রহি মালকানা কথা জস্ট উড়াল নাই আহওয়া ছোটে দিন এনে চওড়া মন্তে কির কিছু গলা বীজ জনা তে কালি কমলা আদগি লাগান আর তোমার সড্ডালি ই মান্নু বনি হু হু ঢেচানু ঠিক মানে কামচকানে আর ইধি সড্ডালি আর যেতকিটা আলার ভি যদি কামর বাচু নি বানাব তো তরু চত পাস যেটা চোর আর আদি না সমাজ ঘন্টা রোজ সবুদিন গেলকান শুভ সংকট গেলকান
0: ঠিক ঠিক ঠিক তা যেটা কি সামিয়া পরিবর্তন মানালি নাম হিতা পরিবর্তন মানত
1: মানত
0: হলে কথা মঞ্জা যে আঘলি কেন আ জন্তু ধাকরা লিয়া
1: আকু না দিন
0: তহনে মানা লিয়া তাঙ্কে মার্গুন্তি কিন্তু আকু একাস্তি অন্ধরত
1: আল্লাহ হ্যাঁ মাল্লা দিন আর
0: নাম ই সমিয়া বনহি আহনা কথা হলে এতকি বন নাম জাগত আর রত যে নামে ইন্যনটা জিনিস রাচা নামে বাদ্যযন্ত্রটা নাম ইন্য কামিকিরি ইন ই ই অকেজন গুঠিনু নাম ব্যবহার কামাল কাত আ কথা বদ নামে ভবিষ্যৎ পিঢ়ি বি আহনা কথা আর যেতবেলে যেনটা দরকার সময় যে পরিবর্তন কে অনুসারে নাম ভি হনে পরিবর্তন মানচকুন ভি আ পরম্পরা বন ইয়ত আর ভবিষ্যৎ গেলাগান আদান যেন হাতের গুঠিয়া বারানাথ আর আহ ধন্যবাদ ইনা বার্চকার আউ কুহা আর গে যেন তহনে আতলি আদি বাবদ দীপক টেঙ্কার বলিকি আকাশবাণী তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জোহার
1: জোহার।

0: ইন্নান্তা ই মাক্কা পুপু ঝকা ঝকা কার্যক্রম বন আকুন ইশান মুঞ্জত হেলে মুঞ্জনা আঘলিন নু অন্টা কথা অনুরোধ কামত যে যেতকি ভি কিষান ভাই ভৌণী গুঠিয়ার কুঁহার বন্ধু গুঠিয়ার যাহা মেনাল নার ই কার্যক্রম বন নিশ্চিত ভাবরে ইদগে মিয়া মতামত অন্টান্টা চিওর আর তামে সান যেতকি ভি যদি কথা আতলি কা কিছু ভি যদি সূচনা আতলি কা কিছু ভি যদি তথ্য আতলি হলে আদান লেখর আর ই কথাবধ যদি ই কার্যক্রম জরিয়ানু প্রচার প্রসার মানব দিনে হলে যেতির আহা আঙ্গর নে বলিকি যদি তামে কিছু ভাবনা আতলি কা হন্য কিছু তামে সান কথা আতলি হলে আদান হি লেখর আর জানাবর নাম ভি ই কার্যক্রম নু আদান সামিল নানত আর নামে ভাই ভৌণীর গে লাগান ইদান হি প্রসারণ ভি কামা খাত্র তা ইন্নান্তা কার্যক্রম বন ইশানিয়ত জুহার।
1: প্রচার কলু কিষান সম্প্রদায়ের সামাজিক সাংস্কৃতিক জীবনধারা উপরে আধারিত কিষান ভাষার কার্যক্রম মাক্কা পুপু ঝকা ঝকা, প্রযোজনা এবং উপস্থাপনা সন্তোষ পিং। আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর আরম্ভ করুছু হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। প্রথমে এই গীতটি কথাচিত্র কটি পতং, শিল্পী কিশোর কুমার, গীতিকার আনন্দ বক্সি, সঙ্গীত দিয়েছেন রাহুল দেব বর্মন।

0: हेलो, आकाशवाणी संबलपुर, हेलो अनुरोध कार्यक्रम। हेलो, हाँ के कहते आज्ञा, परिचय टा देमा। जा हो भाई, केंता अछन? बढ़िया अछु। आपन कर फोन बड़ा तरसर लागसी बोली कहसन, आज लागला तो?
1: हाँ नानी, इधर नानी के तो इधर मुई बहुत 3-4 बरस पड़ा इधर आज ही नानी बैग बन के नानी।
0: जे भूली नहीं जाई तो
1: नहीं नहीं नानी भूली नहीं, पूरा मने पको चली नानी।
0: आपण मानकर मने पाइबार भितरे, भल पाइबार भितरे आमे मने सब बेले अछु। अमर वॉइस टा, अमर कथा वार्ता टा आपण सुनुन कि नहीं सुनुन, मने रखिछन हितकी जथेष्ट आ गया।
1: हाँ नानी,
0: जे घरे समस्त भल अछन?
1: हाँ घरे समस्त भल अछन नानी।
0: जे आजी केन अछन? केन
1: आजी
0: ঘরে অছন? খরার যতন পাতন করুছন?
1: হ্যাঁ নানি।
0: বেলে কেনটা শুনমা ভাই?
1: আজি মনরা গুড়ি পাবে নানি।
0: মনর?
1: হ্যাঁ নানি।
0: কেন গীতটা গিয়া
1: মনর? গীতটি মনে পড়ে কেন নানি?
0: আচ্ছা, মনর জেনসি গীত দেলে বি চলুবে তো? ଆଜ୍ଞା ଆଜ୍ଞା ଆଜ୍ଞା, ଠିକ ଅଛେ। ଆପଣ ଗୀତ ଶୁଣୁନ୍, ଆଉ ଆମକୁ ଏନ୍ତା ଭଲ ପାଇବାଟା ଜାରି ରଖିଥାଉନ୍। ଆମେ ପ୍ରୋଗ୍ରାମ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଦଉ ନାଇଁ ଦଉ, ପାଖେ ଥାଉ ନାଇଁ ଥାଉ, ଆପଣ ଆମର ଆକାଶବାଣୀକେ ସବୁବେଳେ ଭଲ ପାଉଛନ୍। ସେଥିଲାଗି ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ, ଆମକୁ ଫୋନ କରିଛନ୍, ସେଥିଲାଗି ଆପଣଙ୍କୁ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ। ଆଜ୍ଞା, ଆପଣଙ୍କ ସାଙ୍ଗସାଥି ସମସ୍ତଙ୍କ ସାଙ୍ଗେ। ଆଜ୍ଞା ହଁ ହଁ, ନିହାତି ନିହାତି, କହୁନ ଆଜ୍ଞା। ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ। ଆଜ୍ଞା ଆଜ୍ଞା,
1: তারপরে আমার পণ্ডির সুভাষ কুমার সাহু, পটেল, লোকনাথ সাহু, লোকনাথ প্রধান, যশোবন্ত পাইক, রাধাকান্ত ভাই, নারায়ণ মেহের, সেবারাম মেহের, গোবিন্দ মেহের, মুরলী মেহের, রবীন্দ্রনাথ মেহের, পঞ্চানন পঞ্চার, হরেশ পড়ুয়া, দ্বিতীয় চন্দ্র শেষ, তারপরে আমার তরণী সেন নায়ক,
0: যা হো আজ্ঞা, কেতে লোক কু মনে রকিছন।
1: শঙ্কর মেহের,
0: আজ্ঞা আজ্ঞা, ଆପଣଙ୍କର ଲମ୍ବା ତାଲିକା ଅଛି ନାଇଁ?
1: ତାପରେ ଆମର ବଟଚରଣ ଭାଇ, ରାଜେନ୍ଦ୍ର ଭାଇ,
0: ଆଚ୍ଛା ଆଚ୍ଛା ଆଚ୍ଛା ଆଚ୍ଛା, ବହୁତ ଲୋକ ଆପଣ କହିଲେ ନ ଆଜ୍ଞା, ସମସ୍ତଙ୍କୁ ଆପଣଙ୍କର ତରଫରୁ ଏଇ ଗୀତ କେ ଆମେ ସମର୍ପିତ କରିଦଉଛୁ। ଆଜ୍ଞା ଆଜ୍ଞା ଆଜ୍ଞା, ଛାଡ଼ିଦେଲେ? ଦେଖୁନ୍ ତ ଦେଖୁନ୍ ତ, ନିହାତି ନିହାତି, ଆମେ ସମସ୍ତଙ୍କୁ ଆପଣ ଜେନ୍ ଜେନ୍ ମାନଙ୍କୁ ଆମର ଭାଇ କହିଲେ, ସମସ୍ତଙ୍କୁ ଆମର ଏଇ କାର୍ଯ୍ୟକ୍ରମ ମାଧ୍ୟମରେ ଆମେ ସମର୍ପିତ କରିଦଉଛୁ ଆପଣଙ୍କର ଗୀତଟା। ଆସୁନ୍ ଶୁନମା, ଆଗ୍କେ ଫୋନ୍ କରିବେ ଆଜ୍ଞା, ଫୋନ୍ କଲେ କଥା ହେମା ଫେର୍। ଭଲରେ ଥାଉନ୍।

0: ধরলে সমস্ত আমি আপনার তরফ নু আমার তরফ নু এই গীত কে সমর্পিত করে দেছ। আপন শুনুন আজ্ঞা, আকাশবাণী কে নিশ্চিত ভাবে ফোন করবে সম্বলপুর কেন্দ্র কে।
1: আজ্ঞা
0: হোক, ঠিক আছে আজ্ঞা, শুনুন।
1: নমস্কার আজ্ঞা।

শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু। শ্রোতা বন্ধু, আকাশবাণীর এই লোকপ্রিয় যুববাণী কার্যক্রমক আপনার আন্তরিক স্বাগত, অভিনন্দন এবং শুভেচ্ছা। উপস্থাপনার মু আপনার প্রিয় যুবসাথী প্রিয়ঙ্কা। শ্রোতা বন্ধু, প্রতিদিনের ব্যস্ত জীবন মধ্যরু কিছু সময় বাহার করে আপন মানে আমি যোড়ি হয়েথিবারু আমি অত্যন্ত আনন্দিত। যুববাণী কেবল এক কার্যক্রম নুহে, এহা যুবপিঢ়ির ভাবনা, সৃজনশীলতা, স্বপ্ন এবং নূতন চিন্তাধারা, সকারাৎমক বার্তা ও প্রেরণাদায়ক অনুভূতি আপনার নিকটে পৌঁছাইবার এক মাধ্যম। শ্রোতা বন্ধু, আজির কার্যক্রমে রয়েছে বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস বিষয়ে রোচক আলোচনা, কিছু মনছুঁয়া গীত, গঙ্গাধর মেহের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী মানক সহ সাক্ষাৎকার এবং কিছু অকুহা কথা। তেবে আসন্তু আরম্ভ করিবা আজ সন্ধ্যার যুববাণী কার্যক্রম এই মনছুঁয়া গীত সহ। কথাচিত্র তালু গীত রচনা করেছেন আনন্দ বক্সি, সঙ্গীত দিয়েছেন এআর রহমান এবং কণ্ঠশিল্পী হচ্ছেন অলকা ইয়াগ্নিক এবং উদিত নারায়ণ।

0: শ্রোতা বন্ধু, কলেজ জীবন হেউচি জনে ছাত্রছাত্রীঙ্ক জীবনরে সবুঠারু সুন্দর এবং শিক্ষণীয় পর্যায়। সেথিপাই কলেজ ক্যাম্পস কেবল এক শিক্ষানুষ্ঠানর পরিসর নুহে, এহা হেউচি স্বপ্ন, সম্ভাবনা এবং নূতন অনুভূতির এক সুন্দর জগত। স্কুল জীবনর সীমিত পরিসরর বাহারি জনে ছাত্রছাত্রী যেতেবেলে কলেজ ক্যাম্পসরে প্রবেশ করন্তি, সেতেবেলে তাঙ্ক সামনারে খোলি যাই অসংখ্য সুযোগর দ্বার। এঠারে সেমানে কেবল পাঠ্য পুস্তকর জ্ঞান নুহে, বরং জীবনকু বুঝিবার শিক্ষা মধ্যে পাইথান্তি। শ্রোতা বন্ধু, কলেজ ক্যাম্পস যুবপিঢ়ির ব্যক্তিত্ব বিকাশর এক প্রমুখ কেন্দ্র। এখানে বিভিন্ন প্রকারের ছাত্রছাত্রীঙ্ক সহিত মিশিবা, নূতন বন্ধুত্ব স্থাপন করিবা এবং ভিন্ন ভিন্ন চিন্তাধারাকু জানিবার সুযোগ মিলিথায়। শ্রোতা বন্ধু, কলেজ ক্যাম্পস হেউচি এপরি এক স্থান যেউঠারে স্বপ্ন ডেণা মেলায়, প্রতিভা বিকশিত হুয়ে এবং ভবিষ্যতর ভিত্তি প্রস্তুত হুয়ে। আজি সেপরি আমি বুলি বুলি পৌঁছি যাইছিলু গঙ্গাধর মেহের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পসকু। তেবে আসন্তু শ্রোতা বন্ধু, এঠিকার ছাত্রছাত্রী মানঙ্ক সহিত সাক্ষাৎ করি জানিবা এই কলেজ ক্যাম্পস বিষয়ে।
1: আপনার পরিচয়?
2: মোর না স্বস্তিক কুমার প্রধান, মু গঙ্গাধর মেহের ইউনিভার্সিটির প্লস থ্রি ফাইনাল ইয়ার ইকোনমিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট।
1: এই বিশ্ববিদ্যালয়ের পাঠ পড়িবার আপনার কত সময় হল?
2: এটা মতো 3 বরস হল মুই এই সবজেক্ট পড়ুছে।
1: তাহলে প্লস থ্রি রে ইকোনমিক্স পড়িবা পাই ছাত্রছাত্রী মানুকু কোন করিবাকু হেব?
2: ইকোনমিক্স সাবজেক্ট নেওয়ার লাগি হেনতা কিছু স্পেসিফিক সাবজেক্ট প্লস টু রে রখা নাই লাগে, কি কিছু হেনতা এক্সাম এক্সট্রা দেয়া নাই লাগে। কেনসি বি স্ট্রিম র স্টুডেন্ট ইকোনমিক্স পড়ি পারবে।
1: হেলে ইকোনমিক্স কোন?
2: ইকোনমিক্স সাবজেক্ট আমি মাইক্রো ইকোনমিক্স আর ম্যাক্রো ইকোনমিক্স।

0: ডিফারেন্ট সাবজেক্ট ম্যাটার মানে জানছো, তার সঙ্গে পাবলিক ইকোনমিক্স, ফাইন্যান্সিয়াল মার্কেট, মার্কেট কেতে প্রকার রায়, মনির রোল কানা আছে, এসব বাইরে আমি পড়ছো। প্লস টুরে যেতেবেলে ইকোনমিক্স পয়লা করি পড়িলে এটা বহুত ইন্টারেস্টিং লাগিলা। ই সবজেক্ট মতো এথিলাই ভাল লাগছে কি ডে টু ডে লাইফরে যা আছে সবুথে ইকোনমিক্স আছে, থিওরিটিক্যাল সঙ্গে এটা প্রাকটিক্যাল নলেজ বি বহুত দেশে, সেতির লাগে ই সবজেক্ট মতো বহুত ভাল লাগছে।
1: টিচার্স মানঙ্কর ব্যবহার স্টুডেন্টস মানঙ্কর প্রতি কিপরি অছি?
0: টিচার্স মানে বহুত ভালসে ইন্টারাকশন করছেন, স্মার্ট ক্লাসরুম আছে, লাইব্রেরি আছে, বলে পড়ার এনভায়রনমেন্ট বি বহুত ভাল আছে। আমার ক্লাস সকালু 9 বজে স্টার্ট হয়েছে আর সন্ধ্যা 5 বজে সরি আছে।
1: আপনার পরিচয়?
2: নমস্কার, মো না লীজা রানী নায়ক, মুই ইংলিশ ডিপার্টমেন্ট র থার্ড ইয়ার। এটা
1: গঙ্গাধর মেহর বিশ্ববিদ্যালয়ে পড়িবার আপনার কারণ কোন?
2: জিএম কলেজরে এতলাই পড়ুছে কি মতে পহলারো একা ইচ্ছা থিলা জিএম কলেজরে পড়বার লাগি।
1: গঙ্গাধর মেহর বিশ্ববিদ্যালয়ে আপনার অনুভূতি কিপরি অছি?
2: কলেজরে সবুঠানো বেশি জিনিস মতে পড়াই ভাল লাগছি। আমার ডিপার্টমেন্টরে বহুত ভাল ভাল ফ্যাকাল্টিজ মানে অছন, বহুত এক্সপিরিয়েন্স অছন, বহুত নলেজেবল অছন, ট্যালেন্টেড অছন, তো পড়াই মতে বহুত ভাল লাগছি। মানে লাইব্রেরি হেইগলা, অডিটোরিয়াম হেইগলা, ড্যান্সিং, সিঙ্গিং সবুথির লাগি ফ্যাসিলিটি আছে কলেজরে।
1: ইংলিশ পড়িবারে আপনার কিছু বিশেষ কারণ?
2: ইংলিশ এতলাই চুজ কলে কি মতে ছুয়াদিনু একা ইন্টারেস্ট থিলা ইংলিশ আগকে পারসিউ করবার লাগি, সেতির লাগি মুই ইংলিশ চুজ কলি। কলেজ এনভায়রনমেন্ট বহুত ভাল আছে, পড়া ছুয়া মানকর লাগি বহুত হি বেটার এনভায়রনমেন্ট এটা, আউ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস লাগি বি বহুত ভাল এনভায়রনমেন্ট। টিচার্স মানে বহুত হি ভাল আছেন, আমার টিচার্স মানে বহুত সাপোর্টিভ আছেন, বহুত কমফর্ট বি আমকু ফিল করাছেন, সমানে বহুত ভাল লাগছে তাঙ্কর সঙ্গে ইন্টারাক্ট করি কি, তাঙ্কর পড়াবার স্টাইল, তাঙ্কর নলেজ বহুত হি ভাল লাগছে। স্টাডি কে নেই কি বহুত হি হেল্পফুল হয় আমার ডিপার্টমেন্ট, আমার কলেজ লাইব্রেরি রে সবু বুকস মানে অ্যাভেলেবল রহুছে, সেমিনার লাইব্রেরি বি রহুছে, ইনক্লুডিং টিচার্স মানে আমকু ম্যাটেরিয়ালস বি দেসন যেনটা কি পড়ি কি আমকু হেল্পফুল হেসি।
1: কলেজ রে কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা প্রোগ্রাম সুবিধা অছি না নাহি?
2: কলেজ রে বহুত প্রোগ্রাম হউছে, যেনটা কি পড়া রিলেটেড বি বহুত প্রোগ্রাম হউছে, কালচারাল রিলেটেড বি বহুত প্রোগ্রাম হউছে, হেটা বহুত হেল্পফুল হেসি ছুয়া মানকু, মতে বি হেল্পফুল হউছে, মোর ইন্টারেস্ট সিঙ্গিং ড্যান্সিং ইতি বেশি আছে বলে মতে হে রিলেটেড বহুত হি জাদা হেল্পফুল লাগুছে। মোর হবি ড্যান্সিং, সিঙ্গিং, ক্যালিগ্রাফি আর স্পোর্টস। থ্যাংক ইউ।
1: আপনার পরিচয়?
3: মোর নাম অংশুমান গুরু হ্যাঁ, মুই বিএ জিওগ্রাফি পড়ুছে গঙ্গাধর মেহর বিশ্ববিদ্যালয়ে, এটা মোর সেকেন্ড ইয়ার।
1: গোটিয়ে স্টুডেন্ট জিওগ্রাফি পড়ে কি ভবিষ্যতে কোন করে পারিব?
3: জিওগ্রাফি রে বহুত স্কোপ আছে, আর বহুটি জিনিস নয়া জিনিস পড়া হয়েছে, যেমনটা কি ফিজিক্যাল জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফি, কার্টোগ্রাফি যেমনটা কি ম্যাপ বনাবার শিখাছন, অর্বান প্ল্যানিং, ক্লাইমেটোলজি অ্যান্ড ইকোনমিক জিওগ্রাফি আছে। স্কোপ বহুত আছে, লেকিন বহুত কম ছয় তার বাবদরে জানছেন। এতে আপন ক্লাইমেটোলজিস্ট হয়ে পারবে, মেট্রোলজিস্ট হয়ে পারবে, অর্বান প্ল্যানার হয়ে পারবে, ওসিনোলজিস্ট বি হয়ে পারবে আপন। আর তার লাগে বহুটে পরীক্ষা মানে বি এন্ট্রান্স এক্সাম মানে বি আছে, যেমনটা কি সিইউটি আছে, আইপিইউ আছে, সিইটি আছে, ইউজিসি নেট আছে, আর বহুটে আছে।
1: জিওগ্রাফি রে গ্রাজুয়েশন করিবা পাই কোন কোন ক্রাইটেরিয়া রহি আছে?
3: এটা নেবার লাগে এন্তা কিছু ক্রাইটেরিয়া নাই না, প্লাস টু কোয়ালিফিকেশন, বিএসসি, আও তার মানে সাইন্স ব্যাকগ্রাউন্ড হোক, আর্টস ব্যাকগ্রাউন্ড র ছুয়া এটা নিয়ে পারবা, কমার্স ব্যাকগ্রাউন্ড র ছুয়া নেই নাই পারে। এটা গত 3-4 বরস হয়েগলান জিএমইউ ইউনিভার্সিটি রে বিএসসি জিওগ্রাফি ইন্ট্রোডিউস হয়েছে।
1: আপনার গঙ্গাধর মেহর বিশ্ববিদ্যালয়ের অনুভূতি কিপরি অছি?
3: গঙ্গাধর মেহর ইউনিভার্সিটি র জিওগ্রাফি ডিপার্টমেন্ট বহুত পুরনা ডিপার্টমেন্ট হয়, ওড়িশা র বহুত পুরনা ডিপার্টমেন্ট হয়, আর বহুত ভাল পড়াইছে, যেহেতু ওড়িশা রে বহুত সিলেক্টিভ ইউনিভার্সিটি আর কলেজেস অছি, সে ভিতরু জিএমইউ গুটে হয়, সেনু বঢ়িয়া পড়া হেসি, আর সেনর ফ্যাকাল্টি মেম্বর মানে বি বহুত ফ্রেন্ডলি হ্যাঁ। আমার ইউনিভার্সিটির এনভায়রনমেন্ট নো প্লাস্টিক আর রেগিং ফ্রি জোন হ্যাঁ, ইকো ফ্রেন্ডলি জোন বি হ্যাঁ, সেনু বহুত ফ্যাসিলিটি বি আছে, যেমনটা কি টয়লেট আছে, ড্রিঙ্কিং ওয়াটার আছে, আর খাইবার লাগি মিশন শক্তি ক্যান্টিন বি আছে।
1: হেলে আপনার হবি কোন এবং ইউনিভার্সিটি আপনার হবির স্কিল ডেভেলপমেন্ট করিবা পাই কো কো প্রকারর প্রোগ্রাম আয়োজিত করে?
3: মোর হবি ফটোগ্রাফি আর ড্রয়িং হ্যাঁ, আর আমার কলেজ মোর হবি কে প্রমোট করবার লাগি বহুটে কম্পিটিশন বি করছি, ফটোগ্রাফি কম্পিটিশন, ফটোগ্রাফি এক্সিবিশন বি করছি, যেমনি মুই মোর অবদান দিয়ে পারছি। আর ড্রয়িং লাগে এবে আমার জিএমইউ রে 6 মন্থর আর্ট, ক্রাফ্ট আর ডিজাইন র কোর্স ইন্ট্রোডিউস হয়েছে, সেটি ছুয়া মানে এনরোল্ড বি কলেন, আর কেতে দিন কলে সেটা স্টার্ট বি হয়ে যা, ତ ଇ ହିସାବେ ମୋର ବାଗି ଆଉ କେତେଟା ଛୁଆ ବି ଯେନ୍ତା ସେମ୍ ହବି ଥିବା ସେମାନଙ୍କୁ ପ୍ରମୋଟ୍ କରିବା ଲାଗି କଲେଜ ତାର ଅବଦାନ ବହୁତ ଦଉଛେ।
1: ଆପଣଙ୍କର ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟରେ ପ୍ରାକ୍ଟିକାଲ କିମ୍ବା ଥିଓରି ସବଜେକ୍ଟକୁ କିପରି ପଢା ଯାଇଥାଏ?
3: ଯେହେତୁ ଜିଓଗ୍ରାଫି ଥିଓରି ନୁହେଁ ପ୍ରାକ୍ଟିକାଲ ସବଜେକ୍ଟ ତ ଆମର ପ୍ରାକ୍ଟିକାଲ ଯହ ଥିସି ଥିଓରି କମ୍ ଥିସି ଲେକିନ୍ ଗୋଟେ ଗୋଟେ ଜାଗାରେ ଥିଓରି ବେସ୍ଡ ହେ ପ୍ୟୋର ଥିଓରି ବେସ୍ଡ ହେ କିଛି ପ୍ରାକ୍ଟିକାଲ ନାଇଁନ ଯେନ୍ତାକି ହ୍ୟୁମାନ ଜିଓଗ୍ରାଫି ଓସନୋଗ୍ରାଫି ଏଇଟା ଥିଓରି ବେସ୍ଡ ହେ ଯେହେତୁ ଏଇଟା ଫିଲ୍ଡକେ ଯାଇକରି ପ୍ରାକ୍ଟିକାଲ କରି ନାଇଁ ହୁଏ। ଇକ୍ୱିପମେଣ୍ଟ ମାନେ ଅଛେ ରେଗୁଲାର କ୍ଲାସ୍ ହେଉଛେ ସବୁ ଛୁଆମାନେ ବି ଆସୁଛନ୍ ରେଗୁଲାର କ୍ଲାସ୍ ହେଉଛେ ବହୁତ ଭଲ ହିସାବରେ ହେଉଛେ। ଆମର କ୍ଲାସ୍ ଆମର ମାନଙ୍କ ଟ୍ୟାଲେଣ୍ଟକେ ଉତ୍ସାହିତ କରିବାର ଲାଗି ଇଣ୍ଟ୍ରା କଲେଜ କମ୍ପିଟିସନ ମାନଙ୍କୁ ବି ଆମକୁ ଭାଗ ନେଉଛେ। ଆଉ ଗଲାଥର ଇଣ୍ଟ୍ରା କଲେଜ କମ୍ପିଟିସନରେ ଗଙ୍ଗାଧର ମେହେର ୟୁନିଭର୍ସିଟି ଡାନ୍ସ କମ୍ପିଟିସନରେ ଫାର୍ଷ୍ଟ ହୋଇଥିଲା ଏଇଟା ବହୁତ ଗର୍ବର କଥା ହେ।
1: ନମସ୍କାର, ଆପଣଙ୍କର ପରିଚୟ?
4: ନମସ୍କାର, ମୋ ନାଁ ଦିବ୍ୟା କରିଶ୍ମା ଆଉ ମୁଁ ଗଙ୍ଗାଧର ମେହେର ୟୁନିଭର୍ସିଟିର ଛାତ୍ରୀ। ମୁଁ ସାଇକୋଲୋଜିରେ ପି ଜି କରୁଛି ଆଉ ମୁଁ ଫାଇନାଲ ଇୟର ଷ୍ଟୁଡେଣ୍ଟ। ଏଇ ୟୁନିଭର୍ସିଟିରେ ପଢ଼ୁଥିବାର ମୋତେ ହାରାହାରି 5 ବର୍ଷ ହୋଇଗଲାଣି, କାରଣ ମୁଁ ପ୍ଲସ୍ ଥ୍ରୀ ବି ଏଇ ୟୁନିଭର୍ସିଟିରୁ କରିଥିଲି ଏବଂ ପି ଜି ବି ଏଇଠାରୁ କରୁଛି।
1: ତାହେଲେ ସାଇକୋଲୋଜି ବିଷୟଟି କ'ଣ?
4: ସାଇକୋଲୋଜିକୁ ଯେମିତି କୁହାଯାଏ କି ଏଇଟା ପାଗଳମାନଙ୍କୁ ଠିକ୍ କରିବାର ସବଜେକ୍ଟ, ଏମିତି ନୁହଁ। ଯଦି ସାଧାରଣ ମଣିଷ ବି ତାକୁ ମେଣ୍ଟାଲ ହେଲ୍ଥରେ କିଛି ପ୍ରୋବ୍ଲେମ୍ ହେଉଛି ୟା ସେ କିଛି ଜିନିଷ ପ୍ରୋବ୍ଲେମ୍ ଫେସ୍ କରୁଛି, ଯଦି ସେ କିଛି ବି କାଉନସିଲର୍ ୟା ସାଇକୋଲୋଜିଷ୍ଟ ପାଖକୁ ଯିବ ତ ସେ ଭଲସେ ମ୍ୟାନେଜ୍ କରିବା ପାଇଁ ତାଙ୍କୁ ହେଲ୍ପ ହେବ। ସାଇକୋଲୋଜି ଏବେ ବହୁତ ଗ୍ରୋଇଂ ଫିଲ୍ଡ ଅଛି, ମାନେ ଯେଉଁଠି ଆମକୁ ବହୁତ ଭଲ ଭଲ ସ୍କୋପ୍ ମିଳୁଛି। ଏନ୍ ଜି ଓ, ସ୍କୁଲ, କଲେଜ, ଅର୍ଗାନାଇଜେସନ୍, ଇଣ୍ଡଷ୍ଟ୍ରିଜ୍ରେ ଜବ୍ ଫେସିଲିଟିଜ୍ ଆମକୁ ପ୍ରୋଭାଇଡ଼୍ କରେ।
1: ତାହେଲେ ଗଙ୍ଗାଧର ମେହେର ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟରେ କି କି ପ୍ରକାରର ସୁବିଧାମାନ ଉପଲବ୍ଧ ଅଛି?
4: ଆମ ୟୁନିଭର୍ସିଟି ବି ଆମକୁ ବହୁତ ସାରା ଜିନିଷର ସୁବିଧା ଦେଇଛି, ଯେମିତିକି ଲାଇବ୍ରେରୀ ଅଛି ଯେଉଁଠି ପିଲାମାନେ ଯାଇକି ତାଙ୍କର ସବଜେକ୍ଟ ୱାଇଜ୍ ବିଭିନ୍ନ ବିଭିନ୍ନ ସବଜେକ୍ଟ ଅଛି, ବିଭିନ୍ନ ବିଭିନ୍ନ ବହି ନେଇକିନା ପଢ଼ନ୍ତି। ଆଉ କମନ୍ ରୁମ୍ର ସୁବିଧା ବି ଅଛି, ଯେଉଁଠି ପିଲାମାନେ ଯଦି ତାଙ୍କର କ୍ଲାସ୍ ମଝିରେ କିଛି ଗ୍ୟାପ୍ ଅଛି ତ ସେଠି ଯାଇକି ବସିପାରିବେ। ୱାଶରୁମ୍ ଫେସିଲିଟି ଭଲ ଅଛି, ପ୍ଲେଗ୍ରାଉଣ୍ଡ ଅଛି, ଡ୍ରିଙ୍କିଂ ୱାଟର୍ ଫେସିଲିଟି ବି ବହୁତ ଭଲ ଅଛି। ଆମ ୟୁନିଭର୍ସିଟିରେ ଖାଲି ପାଠପଢ଼ାକୁ ହିଁ ଇମ୍ପୋର୍ଟେନ୍ସ ଦିଆ ହୁଏନି, ସ୍ପୋର୍ଟସ୍ କଲଚରାଲ୍ ଆକ୍ଟିଭିଟିଜ୍ ବି ଇକ୍ୱାଲି ଇମ୍ପୋର୍ଟେନ୍ସ ଦିଆଯାଏ। ଇଣ୍ଟର ୟୁନିଭର୍ସିଟି, ଇଣ୍ଟ୍ରା ୟୁନିଭର୍ସିଟି ଯେଉଁଟା ଇଣ୍ଟର ଡିପାର୍ଟମେଣ୍ଟ କମ୍ପିଟିସନ୍ ବି ଆମେ ତାକୁ କହୁ, ସେଠି ନିଜ ନିଜ ଡିପାର୍ଟମେଣ୍ଟର ଛୁଆମାନେ ଆସିକି ଗୋଟେ ଟିମ୍ ଫର୍ମ କରନ୍ତି ୟା ଇଣ୍ଡିଭିଜୁଆଲ୍ ବେସିସ୍ରେ ଯେଉଁ ଆଥଲେଟିକ୍ ଗେମ୍ସ ଥାଏ ସେଠି ନିଜକୁ ରିପ୍ରେଜେଣ୍ଟ କରନ୍ତି, ଯେଉଁଠି ସେମାନେ ଭଲ ଗେମ୍ ଖେଳିଲେ ତାଙ୍କୁ ଷ୍ଟେଟ୍ ଆଉ ନ୍ୟାସନାଲ୍ସରେ ଇଣ୍ଟର ୟୁନିଭର୍ସିଟିରେ ରିପ୍ରେଜେଣ୍ଟ କରିବା ପାଇଁକା ବି ଚାନ୍ସ ମିଳେ। ତ ଏଇଟା ବହୁତ ବଡ଼ ଜିନିଷ କି ଆମ ୟୁନିଭର୍ସିଟି ଦୁଇଟା ଯାକ ପାଠପଢ଼ା ଆଉ କୋକରିକୁଲାର ଆକ୍ଟିଭିଟିଜ୍କୁ ଇକ୍ୱାଲି ଇମ୍ପୋର୍ଟେନ୍ସ ଦେଉଛି।
1: ତାହେଲେ ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟରେ କ୍ଲାସରୁମ୍ର ସୁବିଧାମାନ କିପରି ଅଛି?
4: ଆମର ସାଇକୋଲୋଜି ପ୍ରାକ୍ଟିକାଲ ସବଜେକ୍ଟ ତ ଆମକୁ ପ୍ରାକ୍ଟିକାଲ ରୁମ୍ ଗୋଟେ ଅଲଗା ପ୍ରୋଭାଇଡ଼ କରାହେଇଛି, ଯେଉଁଠି ସବୁ ଆପାରେଟସ୍ ରଖାହେଇଛି, ଯେଉଁଠି ଆମେ ବହୁତ ଇଣ୍ଡିଭିଜୁଆଲ ଷ୍ଟୁଡେଣ୍ଟ ଇଣ୍ଡିଭିଜୁଆଲ ଆପାରେଟସ୍ ୟା ଇକ୍ୱିପମେଣ୍ଟ ତା ପାଖରେ ଆଭେଲେବଲ୍ ଥାଏ, ଯେଉଁଠି ସିଏ ତାକୁ ମାନେ ପ୍ରାକ୍ଟିସ୍ କରିବା ପାଇଁକା ବି ତାକୁ ସୁବିଧା ହୁଏ।
1: ତାହେଲେ ଟିଚର୍ସ ମାନଙ୍କର ବ୍ୟବହାର ଷ୍ଟୁଡେଣ୍ଟସ୍ ମାନଙ୍କ ପ୍ରତି କିପରି ଅଛି?
4: ଆମର ଟିଚର୍ସ ମାନେ ବହୁତ ସପୋର୍ଟିଭ୍ ଆଉ ଏନକରେଜ୍ କରନ୍ତି ସବୁବେଳେ, ରେଗୁଲାର ବେସିସ୍ରେ କ୍ଲାସେସ୍ ହୁଏ, କିଛି ବି ଡାଉଟ୍ସ ହୁଏ ତ ଆମକୁ ବହୁତ ଭଲ ଭାବରେ କ୍ଲିଅର୍ ବି କରାଇ ଦିଅନ୍ତି। ଆମର ଏଇଠି ବହୁତ ଭଲ ପରିବେଶ ଅଛି, କାହିଁକିନା ଏଠି କେବେ ବି ଆମର ସିନିୟର ଜୁନିୟର ଭିତରେ ଡିଫରେନ୍ସେସ୍ ନଥାଏ, ସବୁ ବ୍ୟାଚ୍ ଏକା ସାଙ୍ଗରେ ମିଶିକି ରୁହନ୍ତି। ଇନଫ୍ୟାକ୍ଟ ଟିଚର୍ସ ମାନେ ବି ସେତିକି କୋଅପରେଟିଭ୍ ଅଛନ୍ତି, ଫ୍ରେଣ୍ଡଲି ଅଛନ୍ତି, ଯେ ଆମକୁ କିଛି ବି ପ୍ରୋବ୍ଲେମ୍ ହେଲା ତ ଆମେ ଯାଇକି ତାଙ୍କୁ ସେୟାର କରିଲେ ସେ ଆମକୁ ହେଲ୍ପ ବି କରନ୍ତି ତାକୁ ସଲ୍ଭ କରିବା ପାଇଁକା।
1: ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟରେ ପାଠ ପଢ଼ିବା ଛଡ଼ା ଅନ୍ୟ କି ପ୍ରକାରର କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆୟୋଜିତ ହୋଇଥାଏ?
4: ଆନୁଆଲ୍ ଫଙ୍କସନ୍ ବି ଆମ କଲେଜରେ ହୁଏ, ଯେଉଁଟା ସ୍ପୋର୍ଟସ୍ ମିଟ୍ ୟା ଆଥଲେଟିକ୍ ମିଟ୍ ପରେ କଣ୍ଡକ୍ଟ କରାଯାଏ, ତାକୁ ଆମେ କଲଚରାଲ୍ ଫେଷ୍ଟ କହୁ, ସେଇଟା ବହୁତ ଭଲ ଭାବରେ ଆମେ ତାକୁ କଣ୍ଡକ୍ଟ କରନ୍ତି।
1: ନମସ୍କାର, ଆପଣଙ୍କ ପରିଚୟ?
5: ମୋର ନାମ ପ୍ରକାଶ ପାଣିଗ୍ରାହୀ, ମୁଇଁ ଜିଏମ୍ କଲେଜ ସମ୍ବଲପୁରରେ ବିକମ୍ କରୁଛେ, ଏଇଟା 3 ଇୟର୍ସର କୋର୍ସ ଆଉ ଏବେ ମୁଇଁ ଫାଇନାଲ ଇୟରରେ ଅଛେ।
1: ବିକମ୍ ପଢ଼ିବା ପାଇଁ ଗୋଟିଏ ଷ୍ଟୁଡେଣ୍ଟକୁ କ'ଣ କରିବାକୁ ହେବ?
5: ବିକମ୍ କରିବାର ଲାଗି କିଛି କମ୍ପିଟେଟିଭ୍ ଏକ୍ଜାମ୍ ଦେଇକି ନା ପଡ଼େ, ଯଦି ପ୍ଲସ୍ ଟୁରେ କମର୍ସ ୟା ଫିର୍ ସାଇନ୍ସ କିଛି ନେଇଛନ୍ ବେଲେ ପ୍ଲସ୍ ଥ୍ରୀରେ ବିକମ୍ କରିପାରିବେ, ଯଦି ପ୍ଲସ୍ ଟୁରେ କମର୍ସ ନେଇଛନ୍ ତାହେଲେ ବିକମ୍ କରିବାର ଲାଗି ଟିକେ ଇଜି ହେସି, କାହିଁକି ପ୍ଲସ୍ ଟୁରେ କମର୍ସର ବେସିକ୍ ନଲେଜ୍ ମିଳିଛି, ଲେକିନ୍ ଯଦି ଆପଣ ପ୍ଲସ୍ ଟୁରେ ସାଇନ୍ସ ନେଇଛନ୍ତି

0: কামকে হবা না
1: সেটা কামকে আসবা। তো আজি তো আমার কৃষি সংসারে কিছু রূপক থাকা লেখান লাগুছে যেহেতু রহবার।
0: হ্যাঁ দাদা, হ্যাঁ যে রূপক শুনা বলছ?
1: হ্যাঁ হ্যাঁ।
0: আজির সঙ্গীত রূপক না হচ্ছে ফের ফলামা সোনা, আর এটাকে লিখিছন ভোজরাজ বড়ুয়া, সঙ্গীত দিয়েছন প্রফুল্ল কুমার মিত্র, প্রযোজনা করেছেন সন্তোষ পিং। বলে শুনমা যো,
1: শুনো ভাই।

0: আইগো রে, দেখছ মঙ্গল?
1: ও, ঝাড় জঙ্গল নাইন বলি বর্ষা নাই এবার, আর মর্ডি পড়ুছে।
2: হ্যাঁ মঙ্গলু, হ্যাঁ, ঝাড় জঙ্গল গলা, কল কারখানা ধারকে ধার বসলা, তার জহর কুহুলাতে জলবায়ু পরিবর্তন হেলা, তার লাগি পায়ন বর্ষা অনিয়ম হয়ে কমি কমি যাওছে, আর মর্ডি দেখা দেউছে, ধান ফসল পুড়ি যাওছে। আর গোটে কথা,
1: কায় কথা আজ্ঞা?
2: কেন সার কেতে হিসাবে মাটি দেবার কথা আমি পরীক্ষা নাই করবার, খেতে বিন হিসাবে রাসায়নিক সার দৌছু, তার লাগি আদায় কমি যাওছে।
1: হেলে আমি কায় সার দেমু আর চাষ করমু সে?

0: তুমি ঠিক ভাবিছ, তোমার মিতান সভে এন্তা ভাবুন, নিজর গুড়ে নিজে ঠিয়া হই শিখুন, বল বুদ্ধি খটেই চাষ বাস করি বনে দুই পয়সা পাউন আর সুখে রহুন।
1: ইনু নির্মা, হে দি কানা দেখুছু, মধুবাবাকে ডাক। আরে সভে আস, মোর বি আমকে অটকাই নাই পারে। চাষি ভাই মানে আগকে মাড়ি চালু, দৈবী দুর্বিপাক বিরুদ্ধে আমার লড়াই জারি রাখুন।